tong deng lok pen sangmir terang pi ka than ningar lo lam thinang tomar jilong ek che labang so api suar lo aseng tong pang deng lok pen latung chihu chi putar jilong ek che pinila bang song deng long chihu chi pujilake hut bang pi hunaliteron pi lapen ke homsira rong hang piang bo kachihu jilam te pi eco club pulbang so aputa পরফাই ক্রে সিরাম থা পর মুম্বাই মেন কাপাচিতা বিবেদ ভারতী আজমেক আর্জলং একজি পরফাই হিনিয়া পর দিল্লি মেন কাপাচিতা মিড ডে নিউজ আর্জলং একজি পরফাই হিনিরা মিনিট ক্রে ফর দিল্লি মেন কাপাচিতা দোপেহার সমাচার নতুন আর্জলং একজি রেডিও কার্জুরা রাতুম পিনি আদাব ট্রান্সমিশন আলং পেন নতুমা থেং নো কেরত কে পারজুজি আজমেকে লাহাই হেলো লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও পর পর ভাই থ্রকরা মিনিট ফ চকটাং লোপছে দিল্লি পেন কাপাচিতা ইংলিশ আলাম পেন বীরটার জং একপো

রেডিও কার্যরাতম লাপোলা পর রাজেশ ক্রোল পেনারি সাংহতং গিলুন আর নাম নেপন মে ও লাম্পল বাসলন আর কিলুন আর জুলং এক টাংলো লাবাং সোয়াং দেংলং পেনা দুনথু আর জক সিনাং সাবিনা বেপি লাপেন আরে সাংহতং গিলুন আলো নালামথে হালাদাক কারজাব আক্রস পুবাং সোলন তাংতে আর জক সিনাং লাবাং সোলন

রেডিও কার্যরাতুম লাপলাপর পখিলা লেখি পিগিলুন হেমফু পুবা চলুন নালে তোমার জলং ইকটান ল কান্দু কার্ডো মালুন আজ এম এগে লং পেন কেজুত সিয়ালুন আর জুসিনাং ফ্রেসিং টিসো কিলুন আলু নালাম থে হেমফু আফান পুবাং চলুন তাংতে আর জুসিনাং লাবাং সং দেং লং পেন কেজুত সিয়ালুন

মিং জগ তং সে রুরং মুক্রং আলু মিং মেঠং চিফারাই লাং লাং কে আলু মিং

রেডিও কার্যরা রাতম স্টুডিও পর পর ফাই থ্রক্সি চকটাংল পচ্ছে দেলহি পেন কাপে যে তাক ইংলিশ এলাম হিন্দি এলাম লাপেন পর ফাই থ্রক্সি রামিনী ফ পর দেলহি পেন কাপে যে তাক ইংলিশ এলাম পেন বীরতা আর্জলং এক পর

0: আভা রাখি।
1: ইফকো নেনো হাৰৰ যাদু কৃষক হওক সমৃদ্ধিশালী।
2: আদন থর যুগ সেনা ওভে আজাই মেঘালো পেন চিহু চিপুত পিনিলে বাংস দেংলাও চিহু চিপুত জিলাকে হুদ বাং পি হেলভেলিন তিমু পি দেশয় হানসে ওয়াটসন হানসে ধনসিং ইংটি লাপেন পক্ষিলা ইংটি পি তুমাংব কাচিহু জিয়ে লামথা আথে পি পিনি রিসোয় জাং আতো আফান সোশ্যাল মিডিয়া লাপেন কে আং থেক কেলং পুলো বংশু আবু থাক তাংতে আর্যুক সে নাংলা বংশু জিহু চিপুত আজামেক
3: মিডিয়া লাগে উভে কি মি কেনাং সত কে রিসনিম সো কায়া লং ইসি কিন্তু ক্লুং আসন পুলে পুদাম সেতা হেননে সোশ্যাল মিডিয়া কি মেয়ালামলে চিথান দাম পুলতে আকি অং পিদু পুদাম ল নাং পীর্থে আদাং কুপি কুসন সি প্লাং বোমা লাসো বীরটা চালা সে তালাং দুন বই লং লান চট কালেসি মুনি তুম আনিংার লোয়ালাম কাছে থানা ডিম জিরপি জির পোয়াং বং কাছিং কি চে থান হৈ হুই ডিম সে তামে নাং মান বনতা সোশ্যাল মিডিয়া আকা হেনু আসন তা দোপি খাং যাং তাংতে সোশ্যাল মিডিয়া উভে কি মি মতে রিসনিম সো আতুমা ফান কো আন আলে দোমা লাপেন আকা হেনু কুপি পি আসন দোমা কার্বিয়াং লং লং প্রেকজাম প্রেকজাম আসাই কি ক্লেমা বাং ফুয়া তুমা লং পেন নিঙার লো আলাম ইলি আর্জুন ইক সিনা আফ্রাংসি ফিরাঙ্কি আসাই কি ক্লেমা বাং ফু লাপেন কে দ্রঙ্গ এক্সপ্রেস আলং অ্যাসিস্ট্যান্ট এডিটর স্যার ওয়াটসন হানসে আলাম থে আর্জু ইক সিনা
4: আফ্রাংসি আকাশবাণী দীপু পানসিমা কিরো পিল রেসৌনিম সো তুমান না সোশ্যাল মিডিয়া পেন আকি মি সিগিদমা মতে আকি হেনু সিগিদমা পু আলাম থে সিমি কানিং জে ফানসিমি আপর লাপেন আওয়ার সাই কিমি নাই পিপল লাসি সোশ্যাল মিডিয়া আলি দু পিক লতা লাসি লাখা উন ই লতা পেনামি তুম মেথাং কাই সিমি কচেলার পন্দল পেন আলি কে ওয়ান দু পিক ল সোশ্যাল মিডিয়া পেন জব লাসি দিল্লি বাংলা বাং নিংজে পন পেল বা কাপেক নিংজে এট পো বা পাকলাং নন দু পিক পো লাসি নীলি কে পাকলাং কং তুঙালা মাংকে বাকে জং পনলা মাংগে লহন কাফেরি মিলা পেন মানে কাছেরি নং জেলাম থে সোশ্যাল মিডিয়া

0: Bang, ke mane si o tek tep lote pilo ka charli na sme ka chepan hok di lal banglo si mane penan re sunim so tum kilun ke kan la pen kapang e bang si rdp don ong chat lo la so ajok mithang lo ka charli apan apor chipi tek ti dat anke lo charli anat pa phi dun do piglo na si o tek plote mesen seta o tek ti dat plote social media ke apor ke padam atawar si manrong po kapang ilapen kilun ke kan ke secondary la si aprang si ke ilitum lo ka charli na si rd ke p9 nang ji beauty contest mate la po ke pang in la chepade chepate dun pustame lo ka charli ake thek a wi plote akang tu an li dun de lapen a hok per alam the abang ke la po hello ino da bang phu mate abang phi RJ Kimichot penke khai phan kupi lapen koan alle lo kewan pithek ji di lapen an parte la kachali awedet satamila han chu jor chot amune da tumsi khai phan alle kewan pi kiong ji atheke mithang ahem ta chelang po lapen longri ta cherai kom thulang di kethe keria son penke mithang khai phan chelang dunji lapna jakong kilong ongchat ase mane la kepang e la pen kilun kan pang mane la bang charli le deng ji pu bangali sme rd ki p bangela tumla lo ke charli nat bang se rd ki p nai nang ji pu phan si nili bangi ki jong ba ki pu dang bang tu ase thek nang ji ase kepang e bangela polo li methang ri deng non tang kam hadup te di piri tala ke bojar long du ইথিকুলা লং দু লাসি কাকে তেল হাইকে মানে দু লং থেক জি বসে মেলা পেন লাসো পেন জক তুমি পে রি কিমে কাকে মানে চিংথাং বের পতে মানে আর জি তা ডাক পেন মাসি লং মিদে জি আসি লাহাই হরমু পাংকে ইতম সন হল আন মাথা নামে বসে মে আর ডি পি নং নং জি নাই বাঁকে মানে লোকে চড়ি বাংলো আসি লালো লাপেন মাথা দাম সিনাং ইতম হেমপ্রেকলে লং পঞ্জিস তামে RJ kimi aphai penkali seta kithek kiri atuma phai dupik pen kachisong pen singi longji di lasi lalo son mangke lasi RJ ke pini duji penap ke vidaji ereng chiki duji seta kithek kiri le pen kamatha kangcho ke mane chithi dutikan duji di lasi kijoto bangila phelo social media long mane ke klang khroi dun ernang ni ke pachu bai le pen kiti pason alam theta do pigji lapen labangso ke khroidun et atumakai mane ka chepan hok ta do pig biha ke klem pen chenglok pinanso chekak ba pinan ki do piso ke en de pen mane phi kisum ke photo da chon ka chitong nang do pig de la mane social media long ke klang pot mane ki khroidun et so bangsi mane rdp ronga jok de la la se কাকে মানে আকো খাই ফান আকই ওয়ান ওভার কে চকচে সেটা ইমি থাং কাচেরি পেনসি মানে দু নংজি আহক মাত থেক নংজি লাপেন কিলুন কে কান থেক নংজি সেটা কেচারলি সি আর ডি পি নাই লাসি মানে কিজু চিনি লিগি পুকুন তো মাঙ্গে লাফ হলো মানে সোশ্যাল মিডিয়া বাংকে মানে অ থেক তে মেসেন মে অ থেক থেপ লোতে লাবাংকে ফেরে মে ইলি তুম বিয়ে কাকু হোটেল আসনোবার সাই লাসি নন বাঙ্কি লাসনোবার সাই দো সোশ্যাল মিডিয়া পেন জক স্মিথ পেনান মানে কে চার্লি আসন স্মিথ ডাক তুম লং পঞ্জি লাসি মানে আল্লি কে দো হরমু লে তুম চার্লি পন্নাং পুসি মানে নীলি পুন কি পুং তু লাপেন লা কাফ্রে মে সন বা আল্লে কে ওয়ে আল্লে কাবে হরমু পেন মাংকে তুম চিফাই লো চে দাংজি বা আপর চিপাদা মাংকে তুম কিসাং হর ফন মাংসি মানে লাহাই সোশ্যাল মিডিয়া মানে নিং চিপারং হরমু ফন মাংকে তুম ইউজ চাটনি বা লং চট সিকিমে লাপেন কাপ্রেক ইতুম লা কে থেক কেরে লো কে চার্লি দি স্কিলস আহমু বাং হেলালে চার্লি তুম না আওয়ার সাই মানে তুম চু এন দুন লালতে মেথাং কে আল্লি দোপো মো খাই ফান্তা আনসাসে লো আল্লি গে দোপো আসি লান মেলো নীলি কেনিং জেই বাং কে সি চুরো পারফেক্ট লো কার্ডম
1: উথত উম্পানা এম ই স্কুল আথান বাং সার ধান সিং ইং তি আলাম থে আরজু ইক সিনাং
2: কার্ডম মেডিয়া পুলতংটে টংসিকট পেন মে হিনো আবিরতা পিয়ার

হেম আমি তুমা ফান কাপাছে তাক আবার সাই আফান সে মেডিয়া পুলো লাসে মে হেন বেরতা বেরথে আমি তুমা ফান কাপাছে তাক লাসো আবার সাই দু লাসো আবার সাই দু আং বং পেন ইসন সন নি নিলি পুদাম ইংটুম কিচেং সে কে প্রিন্ট মিডিয়া পুলোতংটে নিউজ পেপার ম্যাগাজিন লাহাই পেন লাহাই কাপড় হি পেন আজক মে হিনো আবিরতা কাছিনি উন লাসো আবার সায় ফানকে প্রিন্ট মিডিয়া পুলো লাপেনকে ইলেকট্রনিক মিডিয়া পুদুলাং ইলেকট্রনিক মিডিয়া পুলোতংটে রেডিও পেন টেলিভিশন পেন লাম লুন তুমো মে হিনো আবিরতা পেরথে আমুলু কটুম ফান কাপেচে তাক আবার সাই লাফানকে লাকে ইলেকট্রনিক মিডিয়াটা ইসিল লাপেনকে সোশ্যাল মিডিয়া পুলোতংতে লাতা ইলেকট্রনিক মিডিয়া আ সাব ক্যাটেগরি ল লাসে লাংদাম লো নাং সোশ্যাল মিডিয়া আবার সাই কে লাহেলো পুদাম লো নাং গুগল আসন লাপেনকে ইউটিউব আসন ফেসবুক আসন ইনস্টাগ্রাম আসন লাপেন কাপ্রেক কাপ্রেক দু ওলাং লাহাইকে সোশ্যাল মিডিয়া আ অ্যাপস ল বাটে সোশ্যাল মিডিয়া আবার সাই ল লাপেন সোশ্যাল মিডিয়া পেন আজক লাহাই ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ পেন আজক মে হিনো বেরতা এলি তুম টংসে কট পেন পেরথে মুলু কাতুমা ফান পাচে তাক উন লাসে লাসো সোশ্যাল মিডিয়া কি এলি তুম আকাম কাপি দো পেন আজক এলি তুম লাহাই ফেসবুক ইনস্টাগ্রাম কি ইউজ পেন আজক এলি তুমা ফান আলে লাপেন আকালুকসান ওসুমার আতুমা ফান লাপেনকে রিসুনিমসো আতুমা ফান আকিসার আতুমা ফান এলি তুমা ফান আকালুকসান লাপেন আলে কপি পিল লাসে লাসো পুথাক নিলি ইথেথি নি থানিং তুং কিচেং সে নিলি লা আলাম চারলি চিত ও সুমার ফান সে নিলি থান থান পনপো লাসে লাংদাম লনাং মোবাইল পহরমুকে আর তা আলাম আবে ওসো পেন হা কি সারান্তা এলি তুম অট ইং টুং দুক লাং ইং টুং দুক ফর ইং টুং দুক লাপুসন সে পেরথে লং নাং পাচিমান দে লালো লাসে ওসমার লা আলাম চেরলি চেত ও সোমার আথুম জং সে আনিং মেমে কাই মাতা চিরু বের পুতে লাসু কা চিরু কা পাহাম জি কা পা দক জি মে সেন আবার সাইকে লা মোবাইল হদাই কক আনচল লাসু সু লা মোবাইল জং সে হদাই কক পেন ইউটিউব ইনস্টাগ্রাম আহ জং সে লাং প্লতংতে নেরলু সিনি সিনি তা লাং উন আন্দা চুইং টুং তেল মেক তাইজাং জেল লাপুসন লাসি লাহাই ও সোমার আতুম ফান আকা লুকসান কপিল লাহাই ও সোমার আতুম মোবাইল জংসে লাং অং বলতে আমেক হি নোপো আনো নাং হিং নোপো লাপেনকে আপরা তেং পেন মেক জাং জেলো আপরা তেং পেন মেক জাং জে পোলতংতে আওগা প্রাণ হি নোপো অওগা প্রাণ জংসে হি নোলো বলতংতে কপি মাকে থান লাসু নিং কাছি বি উন আজা কং তা লাসু সোলং আবেদাতপো লাপেনকে লাং অং তে আলাম তা আবেদাত জি লাসু সু লালো লাসি উসুমার আতুম ফান আকা লুকসানকে লাই হই হেলো লাপেনকে কাম চুকলেম দেট আতুম সাই চুটকি পেন কেরেং আতুম ফান আকা লুকসানকে লাই হেলো আকিলে জং সে ফেসবুক লাং ইনস্টাগ্রাম লাং গুগল লাং পোটে লাতুম নেরলোসিনি কে ক্লেম পেন কি উন দেট নই আকাম তা লাতুম উন এডাতপো লাপেন লাতুম পিজু পিজু পেন সিলেট লেডে ইউনিভার্সিটা নাং সিলেট দেখবো লাপেনকে সিলেট লো প্লতংতে ইলুতুম চোখি চোখাম আমো টাঙ্কা পয়সা সক সংস্থা ইলুতুম কেলং কম চাপো লাহাইয়ং সে আবে লো প্লতং ইলুতুম দুঃখ চাপো লালো লাসে আপোরা তেং পেন ইলুতুম লাং ঠেক নাং জি আপোরা তেং পেন ইলুতুম লাংলে দেখ লাপুসন্তা ইলুতুম ঠেক নাং জি লাপেন গেলা রিসু নিমসু আতুম ফান পিংনান কিদুপো আর্তা আউ কারজাং আতুম লাপেন পিসু কাচেরি আর্তা নাংকিলে লো আরি সোমার আতুম ফান আকে লুকসান বাং গেলা হেলো পুদাম লো নাং ফেসবুক পেন ইনস্টাগ্রাম পেন মেসেজ পেন রিসুমার কারজাং লাতুম লাম চেপাং জারপো চেপ্রুপুস পো লাপেন
ইয়ার যে থেকলংলে কিদো আদিম কোদাক চিচিন নিয়া যক

0: এরকম আজাদ বীরতা তামে ইলিতুম পাছে থাকজি রিপোর্টিং চিপিজি প্লোতে ইলিতুম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তামে মেঘ ও সাপোজ আধক্ত অ্যাচিভমেন্ট তাং হ কোপেনে নানি মিশন আলাম থে পিনে পাচিনি জি মাতে কোপেনে আকেরাপ কাছো হাং তামে সোশ্যাল মিডিয়া মা ফেসবুক পেন ইউটিউব পেন পাচিনি জি আবার সাই তামে দো লাসি ইলিতুম ইউজ দিয়ে পুকে গুন এ লাসন থাকছি আখে নো পুতামে ইলিতুম ডাক পেনসি লং লং ল লাসি লাকে নো আ ভিডিও মা কেহে নো আ ফটো আবাংকে লা সোশ্যাল মিডিয়া লং পিপে দেট সি আকে মেজি আন্ধে মতে সোশ্যাল মিডিয়া নন লমকে আর্টাকে কম আতমতা কেলাং দো লাপে নাকি সার আতমতা মে কেলাং আতমতা দো ও ইউজ আতমতা দো ও লাসি লা জুন্তু আ ভিডিও মতে আলাম থে আ ফটো পুতামে আধক ফান আখে নো কেদো কগজি কাতে কো কেদো কগজি আফান গুলোতে এলে তুম ল্যাং পেনসি কোসন পেনসি লাসো আ ভিডিও আপলোড নাই মা মা আপলোড নাং নেই মা মা শেয়ার নেই মা শেয়ার নাং নেই মা তাম এলে তুম কামুন থিরা ইতুম কাংসাই থে সিয়া কেমে থে এলে তুম কিসমা তুম থেক দাম লং যে এসিয়া ভিডিও কে হে নো দলো পোতে কা শেয়ার দুন রন রন রন রন শেয়ার দুন পো লাপেন চিথাং ও নাং নিয়ে আলাম দেবে বা চিথাং থু পিকা পাক মাতে যুন্তু শেয়ার নাং জি মা পাচে থাক নাং জি কে পাচি নি নি আপদা কিছুমান দেখে শেয়ার দুন দে আপদ মানে কাচিনি থু কেদো ও নাই পোতা কে কম রে কেদো কগতে সিলি তুম ইউজ থেক পামে লগতে সোশ্যাল মিডিয়া তামে ইগো সে ইউজ থেক থে রিম থেক থে পুরোতে ডাকবেন তামে পেন আং আকা না হোক আকে হে নো থে তান দো বসে নিলি মাথা দাম কার্ডম
1: পুথত রাত আসাই কে ক্লেমা বাং ফু আখে হাই সার দেশই হানসে আলাম থে ইলি আর জু ইক সিনা
2: ত আফ্রাং সে কদো কবে কার্বিয়া খাই কেদো আন ফানস তামে আফ্রাং সে আর নি কেবে আকারডম নলে তুম ফান পাজের পনিল নিলি কে থান জি পাই চে থান রাপ পেটনাং পালাম বাংকে লাপুসন হেন ল উবি কিমি লাপেন সোশ্যাল মিডিয়া উবি কিমে তুম সোশ্যাল মিডিয়া পেনা কিমে লাপেন কাহেন পলাম সে নিলি মলম সপর চিথান পনাং পুনেলি কাছি শিখে লাহেল সোশ্যাল মিডিয়া লং পেন কাহেন পহরমু ইলি তুম লং দাম ল পুলো তাংতে আকি ওম পি আসন ইলি তুম থেক পন লং জি পেন চিনি পন আকি ওং পিয়াং বং পেন হিটুম কাদু কাবি কে চিথান পেটুন এলো সিতামে ইসি হিনি লাপু লাং পলনাং লিতুম সোশ্যাল মিডিয়া লং আকা হেন ওয়া হরমু ইতুম কাচিনি দাম বাংকে সোশ্যাল মিডিয়া পেন জক মুনিত তুম কাচিং টন কাচিং থি লাই কাদু কাবি সিতামে ইলিতম কে দাম তাং আন সামে থেক পন লং ল সোশ্যাল মিডিয়া পেন আজক ইলিতম আর জে সিতামে চিপাং থেক প পেন লাবাং সব মুনি দা ফান কে মুয়ার নি সি লং ল প্লু তাং তে আলাং ফান কে কপিলমা আলাং ফান নে আলার হু জি লা পেন লাসন সে আকা হেন ক্লেম জি পুসে মুনি দা তুম কে মাথা থা আপুসন্তা আকাহেন দুথেকল লাপেন সে দুথুলাং সোশ্যাল মিডিয়া পেনাজক ইতুম উবি কি মেতুম আকাহেন কে লাপু হেনল লং লং দাম ল নাং সোশ্যাল মিডিয়া লং কপিলমা ইলিতুম থেক থেক পনলং জি কাহেন আসন স্তামে কাছার লি পন্দ আকাহেন আ ভিডিও মতে আলাম মারজান তারপর কাহেন আ ফটো আর জে লাই কাদু কাবে সিতামে ইলিতুম থেক পনলং পেন জং সে লাসন আকাহেন আ ভিডিও মতে আ ফটো লাই লাং লোকরু তাংতে লিতুম উবি কি মেতুম সিতামে আকে মাথা কাপ্রেক কাপ্রেক ইনুট বাং হিনি সোশ্যাল মিডিয়া কে এন থেক থি পেন আজক

দিয়ে একটা লুঞ্চিত্ত আজাই মেঘ লবাং সুয়াং দেং লোপেন কি চেং সিলু নর্জুক সেনাং মঙ্গল সিং ক্রু লোপেন আরিসাং হুতুম গিলুন ওয়াংনন কার্বি কর্তে ইংজির বাংসুলুন তাঁতে আর্জুক সেনাং লবাং সু লুঞ্চিত্ত

রেডিও কার্যুর আরাতুম স্টুডিও পরপর ফাইসে কেপ চকটাং লপছি আদন্তু গুয়াহাটি পেনকা পুজেতা পুয়ার আঞ্চলিক বাতরি নালাতুম আরজুলং একপো।

0: আধা রাখি।
1: ইফকো নেনো হারৰ যাদু কৃষক হওক সমৃদ্ধিশালী।
2: আদন থার যুগ সেনং হিন্দি দেডলং রিচিং হনলুন আজামেক লবং সং দেংলপেন কিচিং সেলুন আর যুগ সেনং আশাম বসলি কিলুন ইয়ে ধরতি হিন্দুস্তান কি পুবাসলুন চাংতার যুগ সেনং লবং সলুন

0: রেডিও কার্যক্রম রাতে লাবাং সো আং দেং লম্পেন আদন ছো লোনার জক সেনা মোহাম্মদ রফি গেলুন আলু নালাম থে মেরে দেশ প্রেমীয় পুবাং সোলন তাং তার জক সেনা লাবাং সোলন
1: নফরত কি।

রেডিও কার্যুর আরাতুম লবং সং দেন লোপেন কে জুত সেলুন আর জকসেন মুকেশ লপেন লতা মঙ্গেশকর কেলুন আলুন আলামথে আ আপ লর্ড চলে বংসুলুন।

ক্ৰিছ ব্ৰাউন লাপেন জাষ্টিন বিবৰ কিলো নেক্সট ইউ পলো নালে তোমাৰ জিলং এক টাংল আদন থলো নাৰ জুকছে না স্নো পেট্রোল কিলোন আলো নালাম থে জাস্ট সি ইয়াস পো বাসোলো তাতে জুকছে না লাবাসোলো

0: তোমাৰ আভা ৰাখি।
1: ইফক' নেনো হাৰৰ যাদু কৃষক হওক সমৃদ্ধিশালী।
2: আদন থু আর্জুক সিনাং লামজের আং দেং লং পেন ধনেশ্বর ইংটি কে থান স্যামসন সিং টি কার্বি খে আমি থেং তো বুলো বংশ লামজের তাং আর্জুক সিনাং লাংশ লামজের
3: স্যামসন সিং টি কার্বি খে আমি থেং তো হি ইজ এ ওয়াইজ ম্যান হু ডাজ নট গ্রিভ for the things which he has not, but rejoices for those which he has, Epictetus. Samson Singh ti alang li thang thang a jiklu, nikhab ner kep arni, parokri sirkara kep anengkan si amhang theklu. Alang li amhang ke thek adim ke karbi anglong alu ke dut, Tika Hills mate Tika Anglong puhelu, lape non ke West Karbi Anglong district alu si dolu. স্যামসন সিং ইংটি আসার বুড়া আমেন কে থেঙ্কুর সিং ইংটি লাপেন আসার পিয়ামেন কে রুট মাধবী বেজবরুয়া তিমুং পি বুহালো আলনি সার বুড়া থেঙ্কুর সিং ইংটি আফ্রাং কে টিকা আলুম সি কেদু তাপেন হিন্দু আধরম সি কেরিম আবাং আফিথু বাংসুয়া ধরম পেন চে উসি সিকুর মতে খ্রিস্টান আধরম ডেংডুল্লো লাপেন গোলুঘাট মিশন কম্পৌ নলংসি আহেমাসর পেন পেন কেদু পাথর দামলো আলাংলি থেঙ্কুর সিং ইংটি সিকুর মতে খ্রিস্টান ধরম ডেংদে আফ্রাং কে এনু লাহা মতে লেক লেসিফার লেকা আবেহা সি গেকলেম লাবেন সি আলাংলি আপিসু আসু কাজি পাংরেং ই পুসি আংজির পিয়া কি বিসি মায়া ইংটি পি পেন কাছি কিমু পন্ডু আফিথু নগ ডিপুটি কমিশনার আউ ফিস আলং ধুবাসি মতে ইন্টারপ্রেটার আসাই ক্লেম দুনসি কেরেং জিয়া ফানা বারসাই চু এন দুনলু থেঙ্কুর সিং ইংটি পেন রুট মাধবী বেসবরুয়া তিমুং পি মতে কাজিও তিমুং পি আসুমার কাদ্দু কবে বাংথ্রক দু লা আলাং লেতুম বাং থ্রক আমেন কেলা পুহানলু জুনাকি সাইবালা ইংটি পি স্যামসন সিং ইংটি রোলেন সিং ইংটি লরেন্স সিং ইংটি প্রতাপ সিং ইংটি লাপেন মায়া ইংটি পি বাংসু ফি আফ্রাংসিয়াচর মতে রুট মাধবী বেজবরুয়া তিমুং পি আরং চেওয়াইজু এফি আলাংলি পুথত থেঙ্কুর সিং ইংটি আচর চিরিথুলো লা আফি কাচি রিথু আচর আমেন কে কাচি টিসু পি পুহানলু আলাংলি কে চোখলা আসর আপেন নন কে কার্বি আংলং আলু নীলি ব্লক আলংসি দলু আলাংলি পেন কাচুপা থেরাপ আসুমার আফাই বাহিনী দু আমেন হাই হুই কে লাপুহানলো কার্মেল ফিলিপ ইংটি লাপেন ফ্লোরেন্স বাসাপি ইংটি পি আগে হাই স্যামসন সিং ইংটি কে গোলাঘাট মিশন স্কুল গোলাঘাট আলংসি প্রাইমারি স্কুল কেদুন চেং পুসি ইলিতুম চিনি আলাংলি গোলাঘাট মিশন স্কুল পেন্সি প্রাইমারি আং ডেং চেপা উন্ডুনলো লাপেন মেরিট স্কলারশিপ পেন্সি প্রাইমারি আং ডেং তা চেপা উন্ডুনলো আফিথু আলাংলি বেজবরুয়া হাই স্কুল গোলাঘাট পেন্সি ক্যাপ আং ডেং মতে মেট্রিকুলেশন তা মেসেন পেন চেপা উন্ডুনলো বাংসু ফি আলাংলি স্যামসন সিং ইংটি আকে হায় বাং কটন কলেজ গুয়াহাটি আলংসি মালমসু আপর আফান আমেন চেথাপ দুনসি আকাংতুই আং ডেং আন আফান লু কচারি জি আফান দুনলো বনজিতা টাঙ্কা মহা কাদুরে লাপেন চেপা জগন এ আসন আসন হেম আকিসুং কে ডক কক অজয় নেসি কটন কলেজ পেন বি এ আং ডেং পাজু দুনলংলে দালো বনজিতা স্যামসন সিং ইংটি আবাং আনিং চেপা বিবেসি পুথত লু কচারি দুঞ্জি আফান পুরা তোয়ার কিমি চুরি দুনঠুলো লাপেন আরনাম আহিরজুমে পেন আলাংলি ইস্ট পাকিস্তান মতে নন বাংলাদেশ আলং কেদু মুরারি চান কলেজ সিলহেট আলংসি আর্টস আং ডেং চালি দুনঠুলো আফিথু ফারুক্রি সেরকেপ্রা থংকেপ্রা কে থমেন কানসি মেসেন পেন বি এ আং ডেংটা চেপা উন দুনলো আফিথু আলাংলি ওরেং আবার সাই চুরি দুন পেন এডুকেশন ডিপার্টমেন্ট আলং সাব ইন্সপেক্টর অফ স্কুলস আর পু চেপালং দুনলো লাপেন ফারুক্রি সেরকেপ্রা থংকেপ্রা ফ্রি আনেং কান পেনসি আলাংলি সাই আং ডেং কেক্লেম বাংচেং দুনলো স্যামসন সিং ইংটি ইনুট কার্বি আলাম কাছিং হন ঠেক আসং জাপু কার্বি আরং আং বং প্রাইমারি স্কুল কিম দেট আফি কার্বি আও সোমার

mena karbi alampen loga chali ji afan pura karbi alampen karbi textbook ta toklo lapen bangsu asayalong alangni sarbura thankur sing ingti lapen basapi ingti kathar pita jerabdun lo la alangni tumpen ke tok ke paklang akitab mate aluthui amokha ke lapuhan lo kalakha kitab tomopuru bituso lapen rupia kitab Samson sing ti parokris rikep la flikep aneng kansi nongo along enut dorom pepen gedu lapen keplangel fi a hemo sopi labongalata borua pensi chepachor cheparu blo labang pi alang lichor ke asamis akhai akang tui ang deng gedu brahmin akhai pusi anong ka chithang lapen kachinia bangdu Samson sing ti alang li labang so labongalata borua pen chepachor dena fi nongo along amasi kedota patir tiblu Samson sing ti pen labongalata borua asumar kadukabe bang trokdu লালাং তু আমেন কে লাপহেনলো রানি ইংটি পি পবন সিং ইংটি ডক্টর তপন সিং ইংটি অজয় সিং ইংটি নকুল সিং ইংটি লাপেন বিউটি ইংটি পি কার্বি লংরি মতে মিকেহিলস ডিস্ট্রিক্ট কে কিম জি পু কাহিমা নামাং কে পাক প্লেইং জি আফান পুরা আলাংলি স্যামসন সিং ইংটি আবাং হিজ এক্সেলেন্সি স্যার রোবার্ট নেইল রেইট আসাম আগবর্ণর বারি মাফান নিখাপ এংকর এনের ক্যাপ আনি ফ্রি আচিক্লু ফারুকরিস রিকুলার ফ্রি ক্যাপ আনিংকান মহেন্দ্র চুয়া আলং চেতং দুলো লাসন সি ইসি কার্বি আদেলেগেশন টিম সেংলো লাপেন আলাংলি স্যামসন সিং টিপেন পার্টিপি পনসি আংলে তু মাফান জাপনিলো লাপেন মোহনি চুয়া পুয়া দিমালং চেতং দুনসি পিনপুর আলু মতে মেমোরেন্ডাম তা গভর্নর সাহা পাফান আজির দুনলো কার্বি আচুমতা মেনা লংরি কাংথিম দোনাংজি পু মাথাসি লাপেন কার্বি লংরি কেহাং কেপাসুজি আফানপুরা কার্বি আদরবার মতে মিকির জাতীয় মহাসভা আসাম তা ফারোক্রিস কেবরা ফ্লি কেবরা থ্রক আনিংকান থাং থাং আজিক্লু নিখাপ ক্রে থ্রক আর্নি সেং নাংকলো লাপেন আকাহাই সার্সিং তেন হাবাই আফান প্রেসিডেন্ট মতে মাইফু লাপেন আকাহাই স্যামসন সিং টি আফান সেক্রেটারি মতে চুনবাং আর পুতা পেগলো ফারোক্রিস ফ্লি কেবরা থ্রক আনিংকান স্যামসন সিং টি আবাং সাব ইন্সপেক্টর অফ স্কুল সাসাইব আর পুপেন চে উসি কাবি আদরবার লং চেপা অগডুনলো লাপেন আলাংলি আমারসি বাংসু আসং আকং চুনবাং আর পুতা দেংদুনসি কার্বি আখায় আফারমান মিকিরহিলস ডিস্ট্রিক্ট কিমজি আফানপুরা সাই কে ক্লেম কাচিপাদুক চেং কার্বি আসং জাপুলো লাসন সি কার্বি আদরবার আসং আলং কং চুনবাং আর পুকিদো উ নাহুদ সিতামে আলাংলি কার্বি আসু আতুমতা মেনা আলংরি লংপাত দোনাংজি পু মাথাসি মিকিরহিলস ডিস্ট্রিক্ট কেপামানজি আফানপুরা আমুচে দং ফ্রা পেন্সি কে ক্লেম কেজা পঞ্জিন আসং জাপুলো হালা বাংসুয়াহুদ আসাম গভর্নর বারিম স্যার এন্ড্রু গোলে ক্লো পেন্টা ইংলং আসু মতে কার্বি আতুম কে দুক কিসুং কেফু দোয়ান্তা কেরাপ থেকজি আফানপুরা আর কয় আচিক্লু ফারুক্রিস কেপরা ফ্লিকেপরা কে থমানিংকান দেনা রং আন্তা হুমরি দামলু হালা বাংসুয়াহুদ আলাংলি লং আচর লেডি ক্লো তা দেনা রং আন ওয়াংসি নাংলাং দুলো লাপেন ইংলং আজো কেদু কিলু কেলমারা লাতুম আফান প্রাপজিন পেন ইসি সালাজং কার্বি আলংরি ইকিম জি আসাই কেদেং সেরাক জি আফান আনিং কে হাং আলাম চেপাকলাং দুনলু লাসন সি কাজিং থুর আসাই কেপাদেং জি আফান পুরা সরকার আফান আকেহাই স্যামসন সিং ইংটি পেনটা গভর্নর আকেহাই আংনু পাজুমে সেন পেন লামথে যাই দুনলু বাংসহর কার্বি আসংজা সারপুয়াতুম লাকে আকেহাই স্যামসন সিং ইংটি আমাত খরসিং তেরাং লাপেন রং রূপ আগে থে কি দিং আতুম আংবং পেন লংসিং তিমুং বারয় তিমুং নারেপ রংপি করুণা বে বিক্রুম তিমুং লাংটুক রংপি চনকার টেরন চালু টিংলেং কে থে রংপি আতুমতা গভর্নর আকেহাই আফান কার্বি আরন আতেং পেনসি আর্দম আর্চো দুনলো লাপেন কিদুক কিসুং আলাম দো আন্তা স্যামসন সিং টি আফান থানসি পুথত আরেং কেলক আলাম পেন গভর্নর সাহাব আফান থান বাজার মিদুনলো হলাবাং সো আফাই কেবাং আহুসি স্যার এন্ড্রু গোলে ক্লো আফান স্যামসন সিং ইংকি লাপেন খরসিং তেরাং MLC আতুমতা পুথত ইসি পিনপুর আলু মাতে মেমোরান্ডাম টক্সি আসাম গভর্নর আফান পিপাজির দুনলো লাপেন প্রাপজিন পেন কার্বি আতুম আফান ইসি কেথির ক্লং মিগিরহিল ডিস্ট্রিক্ট কেপাসেং জি আফান চুনিংরি পাদিক্রিম পেনসি চুনিংরি দুনলো পুথত থেরে আজিক্লু নিফাই ইসিয়ারনি ফারুক্রিস ফ্লিকেপরা থ্রক্সিয়া নেংকান স্যামসন সিং ইংটিপেন ইসি কার্বি ডেলিগেশন জাপনসি স্যার এন্ড্রু গোলে ক্লো হিজ এক্সেলেন্সি গভর্নর আসাম আফান হালাবাংসুয়াহুদ নগাঁও ডিস্ট্রিক্ট আলু কেডু লঙ্কা আলং কেবাং আহুতা বুথত ইসি মেবনন্দাম পিপাজির দুনথুলু আপেন প্রাপজিন পেন মিকিরহিলস ডিস্ট্রিক্ট কেবাসেং সেরাক জি আফান পুরা চুনিগিরি দুনথুলে থরলো বাংসুয়া ফি স্যামসন সিং ইংটিপেন কেপেজাপন ইসি কাংটাংরা কার্বি আর ডেলিগেশন আবুটুং

atum lake akahai korsing terang thengkorsing inti lapen amena samsonsing inti pen pen japon se new delhi andamlo lapen puthot prabjin pen mikihir district kesengji afan pura isi memorandum mate pinpuralu tok pamesi man kedu akahai india det a prime minister barim pandit jawaharlal nehru afanta pipajir damlo lapen farokri sirkebra flikebra troxi anengkanangbong migihir district ta keseng kepachunji afansi chuniri te kanglo lasonsi nifai cleaner cap arni aru achiklo farokri sirkebra flikebra troxi anengkan the north east frontier tribal areas assam excluded and partially excluded area afan isi subcommittee seng ponlo labangsua subcommittee আমাই ফুকে আকেহাই শ্রীযুত গোপীনাথ বরদলৈ আফানসি পেকলো লাপেন মেম্বর আটুম আমেনকে আকেহাই রেভারেন্ড জে জে নিকলস রয় শ্রী রূপনাথ ব্রহ্ম লাপেন আলিবা ইম টি পহেলু লাবাংসো আহুত কার্বি আখাই পেন কেপল আমেম্বার তা বাঙানি দু লা আলাং লেতু আমেনকে আকেহাই খরসিং তেরাং লাপেন স্যামসন সিং টি পহেলু বাংসো আ সাব কমিটি আ সেক্রেটারি কে আকেহাই আর কে রামধানী পহেলু ভারত স্বাধীন লং ডেট আফি লাবাংসুয়াহুত আসাম চিফ মিনিষ্টার শ্রীযুত গোপীনাথ বরদলৈ আলাং লিতা আসাম আলংরিয়া আৰু ইসি ইউনাইটেড মিকিরে এনসি হিলস ডিষ্ট্রিক্ট আমাহাং কেপা থেকজি আফান মাথা পাংচেংলু লাসি ফারুকরি সিরকেরা ফ্রিকেবা নেরকেট মানিংকান আলাংলি পেন বাংসু আসাই আং ডেং কেপা চুন পামেজি আফান পুরা ইসি বাউন্ডারি ডিটারমিনেশন কমিটি সেংলু লাপেন আকেহাই শ্রী মতিরাম বরা রেভিনিউ মিনিষ্টার আসাম আফানসি বাংসু আ কমিটি আর চেয়ারম্যান মাতে আমাইফু পেগলো বাংসু আবাউন্ডারি ডিটারমিনেশন কমিটি আলং আকেহাই স্যামসন সিং টি লাপেন খরসিং তেরাং এবেলসি আতু আফান্তা কো অপডেট মেম্বার আসানসি পনলো বেন বাংসু আসাই মেসেন পেন কেপাচুন থেকজি আফান পুরা স্যামসন সিং টি লাপেন খরসিং তেরাং আতুমতা আকেহাই সারসিং তেরন হাবাই লাপেন সং বি আতুম আফান আরি আসাংহু আসানসি যে পনলো লাপেন কেদো আন আলামদা চিংবাই চিংসাই লিনসি পাচুন পনলো লাবাংসো বাউন্ডারি ডিটারমিনেশন কমিটি আ মিটিং কেদো চেং কে হালাসো হুট আসাম আলং সুপি শিলং আলং সি ইংলো লাপেন আদুন থুকে নগো লোকাল বোর্ড অফিস নগো আসাই হেমালং সি ইনি থুলো বাংসো আদুন থু আমাই আলং কে আকেহাই মতিরাম বরা সি মাই চাপাহেম ফুপনলো বাংসো আমাই আলং আকেহাই স্যামসন সিং টি খরসিং টারাং এম এল সি আতুম কার্বি আদরবার হিন পেন চেতক দুনলো আপেন চিঙ্কি চেথান দুনলো হালাপু হাফলং পেন আনা থুতা মিস্টার সি এস বুট এস ডি ও হাফলং লাপেন আকেহাই ডেভিড লং ইংহি আতুমতা হাফলং পেন বাংসি মায়ালং চেতং নুলো লাপেন মেকিহিস ডিস্ট্রিক্ট কেসেংজি আলাম লাপেন বাংসু আবান্দুরি আলাম চিংবাই চিংসাই দুঞ্জি আফান চেতং নুলো সীতা লামথে চেতন সার ঠেকঠেদেন আজি কাচিংবাই তা লানসি ইংটন কলো বাংসু আফি জংজুং পেন কেফা গোলাঘাট আলং কেডু আকেহাই ঠেঙ্কুর সিং কি আহেম আলং টং সেকট বাউন্ডারি আলম থিকাচিংবাই আমেই পাদুপন্থুলো আপেন বাংসু আমে আলং আকাহাই ঠেঙ্কুর সিং টি সং বি স্যামসন সিং টি আতুমতা চেতং দুলো বাংসু আমে আলং প্রাবজিন পেন মিকিহিলস ডিস্ট্রিক্ট আমহাং কেপা ঠেক সেরাক জি আফান পুরা সরকার আফান আঞ্জসে কে হাং কেপা সু থুজি আফান চেতন সার পেন সায়াং ডেং কেক্লেম বাংসেং পন্থুলো লাসংসি সুরি সুরি কার্বি সরামু কাহিমান আমাং কেবা প্লেগ জি আফান পুরা বাংসু আমায় আলং লামথে চেদন সার পেন ইসি সদাক আলামথে ডেংবনলো বনসেতা আফিথু বান্দ্রি ডিটারমিনেশন কমিটি পেন কেফার টেংসি নিখাপ ক্রি সক্সি আর্নি ফাইকুনি আচিক্লু নিঙ্কান ফারুক রেসিকেরা ফকেবরা এসিয়া নিঙ্কান সি ইউনাইটেড মিকির এন্ড এনসিহুল ডিস্ট্রিক্টা আমহাং পাঠেগলো বনসেতা ইসি নিংদুক মেমে আলামকে লাপুহেলো আলংলি স্যামসন সিং টি কে মিকিহিস ডিস্ট্রিক্ট কেলং আর্নি কে লাদাখ পীরথে আলং আমাসি আবেদালু আলংলি আর্দা জুম হেক আহুৎসি বাংসো আপীরথে পেন চে ও সি সিনিং আংসং চিলু জুইলু লাসি আংসং আচিকলু লংসু আসংসি কার্বি আরা রাফান সিনিং আংসং পেনসি আতু লাদাখ নাং পি দুন থেক চলো আথেমা আলংলি স্যামসন সিং ইং টি আবাং ফারুক্রে সিকের ফ্লিকের বানের ক্যাব আনেকান নিফাই এঙ্কর এনের ক্যাবারনি থাং থাং আচিকলু আজু জিলু আপরসি আজু দাম নাং জুইলু লাকে কার্বি আখাই আফান ইসি নিং কিদুক নাই আর নিলো লাকে ইসি মাংলাংনু কাহিমান আসংসি মান্দেলো কার্বি আখাই আফান লাকে ইসি কানহ কেথে নাই আর নি পোলে পুদেত সীতা মেলো লাপেন কার্বি আফুর কিমু আফার আলং লাকে ইসি নিংদুক মেমে নাই আলু আফার লো পুলে পুদেত সীতা মেলো বনটা ইলিতুম চিনি নাংজি স্যামসন সিং টি হেনলো কার্বি আংলং আমি ঠেং টম আলাংলি হেনলো কার্বি খেয়া মিলুর আলাংলিগে কাংটিং আজু ইসি দয় এট পেন কেদু আজু আমি লু রাসনলু আলাংলিগে কার্বি খে আময় আর বুংলু আলাংলি হেনলু আজু কাংটিং আহুতা কাঠে আং

0: সভা রাখি।
1: ইফকো ন্যানো হারৰ যাদু কৃষক হওক সমৃদ্ধিশালী।
2: আদন সরযোগ সিনহা নিরেব নিহাং আখেলু না জামেক নিরেব নিহাং আখেলু না জামেক লংপেন কেচেং সিলু আর্যুক সিনহাং কার্বিলির মিয়ালুন মলচিন ক্রো কিলুন আসেংকা নাংচিলু থু সি পিনি উবাংসলুন তং তার্যুক সিনহাং লাবাংসলুন

আদুন থরলুন আর্যুক সেনাং ভূপেন হাজারিকা গেলুন আসামিজ লির মেলুন আকো প্রমাণ পু বাংসলুন তাঁতে আর্যুক সেনাং লা বাংসলুন।

0: রেডিও কার্যুরা রাতুম লাপনা পর ভূপেন হাজারিকা কিলন আসামিস লির মিয়ালুন আকু প্রমাণ পুলামা সলুন আর্জুন একটাংল লাপুয়ানি নিহাং নি রেপ আেলুন কেরকে পার্জয় যায় মেকে কান্তনিকল লাকে আকাশবাণী দীপু
1: কার্ডম রাজা
2: কার্ডম কার্ডম বেসাং হো
1: নালি কে সাই ক্লেম লক বুঝ
2: ওই লাপু লজ
1: নালি তো মরং কে আর আসার পেন মাসি থর জমাসি আর ক্লার ইগরে ললে
2: ওই তিজ চেপুং কে দোনো ডাকে হ
1: মি পিগল রসার ও চিনাম তা নিলি গার্জুল নালি তো মরং কে কার বিয়াং লং বং পেন কে ক্লার না আর মেন পেন নং ই লং দুন বুসি বিটার জুল
2: নালি তুম কাদো কবে হির জুমে লজ
1: মি পিগল রং সার নাংরি তোমার রংকে আমেন পেন চেতন চিৎলু রং কাংথির কপাংথির আসাই কি আর নাম আসাইলু লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশন তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাপ চেতু দু
2: লবংস আসাই পেন ইলিতু মিঠাং অক প্রাণ কেমি সেন লপেন ডেট কাংথির এ জেফান মিঠাং আহেম কম হেমরাই সাই হেম হিথিকুলা লপেন কিজুই কেলাং আদিম হে হুই আলং কাই কেতা পাকলার এট লোনা লাপেন পাংথির এট লোনা
1: লাসি মিথাং ইং থির জিরলতে জুতাং ইং থির জিরপো

কার্ডম নেলিমেন কে সংমির তেরংপি নেলি ইনুত লোথান বংপি লোথান বংপুলোতে মাদুয়াও সোমারা তুমা ফানসিতা কে ফ্ল্যাক আবিদ্যাত নংজি লাপেন জেসেমেট কে অনুতিন আও সোমারা ফান্তামে ইসিপেট পুসি লাখা পনংজি ওসোম।

0: আর লাপেন মনির জুং জুং আতুমকে ইরিচি মনলে চেংবার বেয়াসন থাক থাকসি চেংবার বেলো লাসি লো থান ব্যাং আতুমকে আর পু থে দুংসি কাং হর ওসমার আতুম কে প্রেক জাম আকে থেক আবাং পাং থেক দুন পেন কে পাং চো দুন আসাই কে থান ব্যাং আতুমকে ক্লেম পন ওয়েক নাংজি আসাইল লাসন সি ওসমার আতুম সে তামে লো থান ব্যাং আতুম কে থান কে পারে আসন আন সীতা চোদেং দুন থেক পেমে নাংজি লো চার্লি ও সোমার আতুম আফান পে থেক পেমে জিতে থান বাং পেন চেং লক ও সোমার আমি থ্যাং লাপেনকে ও সোমার আপি আপো তুম তামে আর ডি পি দুন পেন সেরাব দু নাংজি লাপন সিনে দিলাম থে কাংতন ইকল কার্ডম
1: রেডিও কার্যরা তুম আদুন থর জোসেন হাং সোয়ারলো ও সেন তং পুলম সং দেং লং পেন চিহু চিপুত পিনে লাবং সং দেং লং চিহু চিপু জিলা কে হুদ বং পি হুনালে তেরন পি লাপেন কে হোমসেরা রংহাং পিয়াং বং কচিহুত পঞ্জিলাম থে পি লাকে ইকো ক্লাব পুথাক তাং তার যোগ সেনাং লাবং সো চিহু চিপু রে জামেক
2: আফ্রাংসে রেডিও নাঙ্কার জুদুন কেদো আন আরারা তুমা ফানান্তা কারডমাং পাজির ইগলো পিনি নিলি তুম চিহু চিপোরা যাই মেক আলং কাচো ফাপন লাকে ইনুত স্কুল আলং ইকো ক্লাব আপুথাক ইন্টার্নশিপ কি ক্লেমা বাং ফি ফানসে চো ফাপন ইগলো নিলি তুম কাচো ফাপন আেং পেন আলং লিভাংসে নন ডাক স্টুডিও মাইক্রোফোন আেং নো সেদল আলং লিমেন লাকে সামি হোমসেরা রং হাং পি তংতে আফ্রাংসে নংলি ফান আকাশবাণী দিফু হিন পেন কারডম আংপাজির ইগলো
3: কারডম আফ্রাংসি লাদাক আকাশবাণী দিফু আতুমা ফানসে তামে লাপুসন নাজাই মেকেদেং পন আপদ নেলি হিন পেন কচুরো পাজির লো লাপেন নিলি ফান সে তামে লাপুসন মান পেং পেন নাঙে চোফা পনপত নিলিহীন পেন সুরি সুরি কারডম পাজিরেগল লাপেনতে পিনি দাক আকাশবাণী দিফু চিহু চিপুর আজাই মেঘ আলং নাংকার জুদুনারা দোয়ান ফান্তা নিলিহীন পেন কারডম পাজিরেগল
2: কারডম তাংতে নন ইলি তুম কোসনসে স্কুল আলং ইকো ক্লাব কি বিমা লাপেন আকে নাং সট আপু থাকলে চিংকি চিথান ছু ইগলো নাং আফ্রাংসে নিলি নাংলি ফান নাংকার যুগাং তুং আবাং গেলাপু হেলো নাংলিকে ইনুত ইকো ক্লাব ইন্টার্নশিপ কে ক্লেম আবাং ফিলো লাসি ইকো ক্লাব পুকে কপিল
3: ইকো ক্লাব লাকে ইসি স্কুল লং অসমার পেন কে সেংপন ক্লাব লো লাপেন কপি পসি কে সেংপন নাং কক মা পলতে এনভাইরনমেন্ট আপু থাক কসন সি কাচারক টক পেন কাচারাই কম জিমা পু ইসি কামাথা পন পেনসি সরকার তুম লাসাই মেক দেং পনলো জসমেত পেট কে এলি তুম চেথান পন সেনাং মিনিস্ট্রি লেভেল লং বাংকে মিনিস্ট্রি অফ এনভাইরনমেন্ট ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ আতুমসি লাসো আজাই মেক চেপাতির পি পনলো আন্ডার আফ্রাংকে ন্যাশনাল গ্রিন কর্পস প্রোগ্রাম পমেন পেনসি দেং পনলো নন ফি বাং আমেন চেলার পনথুলো লাকে এনভাইরনমেন্ট এডুকেশন প্রোগ্রাম পমেন আন্ডার পেনসি লাসো ইকো ক্লাব পাংচেং পনলো লাসন দাক থাকছে দাক স্টেট লেভেল আলং আবাংকে স্টেট নোডাল এজেন্সি পুদলো লাসি স্টেট নোডাল এজেন্সি আবাংকে আসাম সাইন্স টেকনোলজি এন্ড এনভাইরনমেন্ট কাউন্সিল পুসি পুলো লাসন দাক থাকছে দাক ডিস্ট্রিক্ট লেভেল লং সেতামে ডিস্ট্রিক্ট নোডাল এজেন্সি পুদলো লাদাক ডিস্ট্রিক্ট লং কে লাংচারি তুমবাংকে জাকুই আসং এনজিও তুমসি লাংপনিল লাসি নেলি বাংকে লাসো লং কসন সি কাছে রাবদুন লকমা পু নেলি আসাম সুচি থান পনিং তুং হেদি নেলি এস এন ইন্টার্ন সি আসাম সাইন্স টেকনোলজি এন্ড এনভাইরনমেন্ট কাউন্সিল লং ক্লেম দুনলো লাসি হালা দাক বাংকে নিলি তুমহান ওরিয়েন্টেশন প্রোগ্রাম লাহাই নাং পিলো কোসন সি ক্লেমি মা লাপেনতে রিসার্চ বেসিক হাই নাং থান পনলো হালা দাক পেন আকো ফিল্ড ভিজিট লং নাং তয় পনলো লাসি সো ফিল্ড ভিজিট লং কে নিলি ফানকে জোন এইট সি নাং কে প্যাক পনলো লা জোন এইট লং বাংকে ডিস্ট্রিক্ট প্লি নাং পাতাং পনলো লাকে ইস্ট কার্বিয়াং লং ওয়েস্ট কার্বিয়াং লং গোলাঘাট লাপেন ডিমাহাসাও ডিস্ট্রিক্ট লো লাসো হুট নিলি সেতামে পেনাং আনা স্কুল লং দাম লং লো লাপেন কাদো কাবে পেন স্কুল লং ট্রক্সি ক্যাবরা নিয়ার ক্যাব আন বাক সুসে নিলি হুমরি দাম লং লো লাসো ইন্টার্নশিপ এসে কাবা লাপেন লাদাক ইস কার্বিয়াং লং লং নিলি লং থং ক্যাবরা কে থম বাক দো নিলি কে দাম দাক দিফু এরিয়া মাতলো মতে লং ফের নাচে তামিল লাপু নিহাং নাচে তামিল হেদি দাম ল আপ্রাংসি লাদাক ইস কার্বিয়াং লং লং পাতাং ল লাসো দুন্থু বাংকে ডিমাহাসাও দাম ফিটলো আলা দাক বাংকে লং ক্রেপ হনে পিনি দাম ল আথেমা দাক ইলি তুম ইস্কার্বিং লং সন যাত্রা স্কুল সাথে বকহাত পকালি দিমা সাও আদিম লং বাং যে লোভিং বাং আমাসি ইরুই ফার্মাসি ঠিক তিতিল হয়েছি ডিস্ট্রিক্ট লং নিলিয়া প্লেনাতেং বাংকে আমাসি হালা দাক বাঙ্গে আ ডিস্টেন্স মানে আ

0: বাংকে হেদি আথে মাইলি কার্বি আংলং নন মাতকে হেদি ভারমন কি আকাপ্রেক ডিস্ট্রিক্ট পেন লাগাম লোপদে মেপিকলা মেপিকা জক মাসি এনভাইরনমেন্ট কোয়ান্সি ইলি ফানাকে নাং সত মালা সুপ হেদি কে মাথা দাম পাংচিং ও থেকলা আথে মা ইলি কে নন মাত হাবিদা জো হানচুরি দামি পুস্তামে জয় কে ল্যাং সে তামে কে লং জয় কে নন মাত কে লাসি লাসো কেছে রক তক বাংকে দো এলা কপি সি ই কো ক্লাব মা মানে কপি পশি ক্লেম নাম কক মা কোসন সি ক্লেম নাই মা লাসো পাহি কাছে রক তক জুম ওলা আথে মা আজাদ মাতা রিসোর্সেস পাঙ্গে দিয়ে লিতুম লঙ্গে দো ওলাং বাঙা ডিস্ট্রিক্ট পেন লাগাম লোপলতে সে তামে বাঙ্গে কে ফো তাং ল আমার সি কপি পশি কে নাং কক মা লাসো পালাং তুম চিনি লো মাদে দি লাসি হালা তুম বাঙ্গে আমি না মেনা পেনসি ইনিশিয়েটিভ চেন্দ্রাবলো থানজক প্লট লহলা তুম বাঙ্গে আকে নাং সত চিনি দেয়াত পড়লো সেটা আমি নন ইলি তুম কার্বি আং লং লং সেটা লাসো পট জংসি ই চেরক টক দুন থেক ডাব দিয়ে পড়লোতে হেদি ইলি সেটা আমি হালা তুম সন কি ফৌজি ফান দের ও এলো মানে কার্বি আং লং সেটা আমি নন মেট্রো সিটিস লং এ ফো সন হেদি আসন আংরিং দো বমলো আথে ডেভেলপমেন্ট আর্নি ভাং মাসি দো ভের মাতি দি লাসি লাসো ডেভেলপমেন্ট আলং কোসন সে ইলি সিতামে ব্যালেন্স উন থাকি মাহে লাবাং মাথা পন পাং ছিং নেই ননসন কার্বি আং লং লং গে ইলি লাং পন লো পলতে কুলাত বি বাং এ দোপিক লো নন কি মি কুলাত তা নাং ক্লাং হলো সিতামে কুলাত কি বি আলং কে ডাস্টবিন কাছে বি পন নাই কেনাং সত পাং মাথা থে ইলি কার্বি আং লং লং গে লাসি আকো লসন জং সি দাম বম পলতে মেট্রো সিটিস লং কাছে মানাসন কে তের কে এর তোমন সিতামে আকি মে তোমন চেথে কেছে এনি ফান্ধাই কে লং সুং ক্রুং আলো মেট্রো সিটিস লং এ সন্ধ্যা খাক সে কার্বি আং লং লং তা লাসো আকাছে রক টক বাং জং সি কে মাথা পার্সিক পন পে পলো তেলি তুম দা লাসন থট কি ফই ফান্ধার দে পিন লো
1: মি পিক লো নাংলি কে থান্দা মালাম থে তাংতে কাপা দুসি আলাম থে নিলি নাংলি ফানার জুইগলা তাংতে লাংদাম এত লো পুলো তে আপ্রাং লা সুরিহিনি রাই সি আপ্রাং কে ইকো ক্লাব পুসন আলং তিনা স্কুল আলং তা কি বিয়েবে লা পেন কে নন লা সুরিহিনি রাই সি আপি কে লাসো ইকো ক্লাব নাং দোলো লাসিলা আপ্রাং হুত লা ইকো ক্লাব আসাই বিবে আকো প্যান নন বিদ্যাত আফি লা পুসন কাছে প্রেক থি দুং নাংলি থেক পন লং মা
0: লাসো আকার জু বাংকে নেলি সেটা মে হাদাক প্রিন্সিপাল তুমপেন মাতে হেড মিস্ট্রেস তুমপেন চিঙ্কি যে থান লং হে নেলি সেটার জু লসন থত আকার জু ইয়াত হাদাক হেড অফ ইনস্টিটিউট তুমহানার জু লাপেন আলাংলি তুম নাঙে থাক দো না লামাঙে লাপুহেন লো আপ্রাংকে লো চার্লি ওসো মার তুম সেটা মে লসন কাছে রক তো কবে পুসিপু লাপেন দে আপ্রাংকে কোসন সি ডাস্টবিন কে এন নাই মা মাতে কোসন সি চেপাং থির এট পেন কি দো নাই মা লা পুসন আকাচে রক তো কবে পুসি নাং থান দুন হেদি হেড অফ ইনস্টিটিউট পেন লাসি নন ইকো ক্লাব বি এর ফি বাং কে ওসো মারা তুম হান থান জক প্লট পেন আং আনাং দেং আনি পুসি নাং থান দুন মানে লাসো তেং লো পুলতে ওসো মারা তুম সিতা কাচে রক তো কে দোলো নন কে আপ্রাং আন কে সোসে লো আসাপ সুপ আপ্রাং দুন লো এনভাইরনমেন্টালি কনসিয়াস লো ওসো মার তুম বাং পুসি নাং থান দুন লো লাসি কাচে প্রেগে দো ভেক পুসি নাং থান দুন নন বাং কে ডাস্টবিন সিতা মে হেদি আকাপ্রে কাপ্রেক দোলো এসি ডাস্টবিন বাংকে প্লাস্টিকে ওয়ার ফানা ডাস্টবিন এসি বাংকে কম্পোসিবল ওয়েস্ট পুয়াত হ্যাঁ লাসনা ফানলে এক্সট্রা ডাস্টবিন দোলা কাপ্রেক ডাস্টবিন হ্যাঁ হালা ডাক বাংকে লংলে কাছে মান উন আকে তেরা ইয়াত সিভার পো ইহিন বাংকে লংলে ইচ্ছে মান উন এই মাতে সিঙ্গল ইউজ প্লাস্টিক লাতুম ফানলে এক্সট্রা লো লাসো বাংকে জংসি আবার সাইড ও পলতে আজাহাক ইনস্টিটিউট তুম বাংকে রিসাইকেল ফান পিদুন লো লাদা তো খালি ই সেন্টার পুস্তামে আজাহাক স্কুল তুম বাংকে বিপন্ড হেদি ই সেন্টার মানে ইলেকট্রনিক ওয়ে সাই হই হে লাসন কি বিপন সেন্টারটা দোলো রং ই সি পেন হেদি হালা ইলেকট্রনিক ওয়ে সাই হই কি ডিসপোজ দিম হে কি ভার দিম হে লাসন সি স্কুল পেন সি ইনিশিয়েটিভ চি এন পন দেলো লাদা তো খালি ওসো মারা তুম বাং তো হেদি লা বায়োডাইভার্সিটি আর ইম্পর্টেন্স চিনিল বিপদ মা পোলতে নন কে পেনাং আনা স্কুল কে দাম লং নেলিকে থেক পন লং আলাম রো হে বায়োডাইভার্সিটি রেজিস্টার পো ইসি রেজিস্টার মেইনটেন পন দোল তুম কি বিপন হে লাসো রেজিস্টার বাংকে লা সো এরিয়া লং হেদি কপি পি মা কাছে প্রেক জে কেরেং এদা পি মাতে থেংপি থেং ফাং সে তামে হেদি রেকর্ড পন লো লা দে তা খালি নন সন কবিরাজ পুপু হে কবিরাজ পোয়া তুম হান সামে ডকুমেন্ট পন লাদা নন গোপি পশে বিপন আং কক মা পলতে ডাক এরিয়া হে অথেন্টিসিটি পোচে ক্লেম পনি ফানে লাসো ফানসি লাহাই বায়োডাইভার্সিটি রেজিস্টার বাংলে বিপন আং কক নন কপিনিয়া থেং পি মানে কপিনিয়া পি ও পুস্তামে মারাডা পি পুস্তামে নন কার্বি আং লং লং সে লং চট লো লাসো পি বাংগে দি মানে ব্যাং হং তুম হে নাকে এক্সপ্লোয়েড লং লে দা দিয়ে ফান হে লাসো পশে

কর্ম লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু বীরতার যুদ্ধা বীরতা পড়িয়া বাংলি মরণ সিংফার ওয়েস্ট বেঙ্গল সিনিয়র বিজেপি লিডার শুভেন্দু অধিকারী পেনি স্টেট চিফ মিনিস্টার আর পুয়া ফান সেমে ডেংল কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আলং বাংসো সেমে একে ডেঙা মায়ালং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হোম মিনিস্টার অমিত শাহ রাইকম মিনিস্টার রাজনাথ সিং লাপেন বিজেপি অংডং সিনিয়র লিডার লাপেন বিজেপি কেচারি স্টেট ইংকয় চিফ মিনিস্টার ডেপুটি চিফ মিনিস্টার আতুং চেতং দুল আদা পরফাই কেব আপর সেমে কেডেং পন আমায় কেপাদ হুদ থাং হুড়ি বহং কেপাদ লং লেফান কেতন কেলাং হিন পাংটাং পনল বাংস প্রোগ্রাম আহুদ বাংসুরি ফ্লি পুলিশ আফান তৈ পনল চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তো বাংস সেমে কেডেং আমায়ালং চেতং দুল কেকলাং দলাম কে শুভেন্দু অধিকারী আফান পাতুমি লেজিসলেচার লিডার হিংবাইল সেন্ট্রেল হোম মিনিস্টার অমিত শাহ কে দোদুন কলকাতা লং লেজিসলেচার পার্টি আমাই পাদুল বাংস আমাই অমিত শাহ পেন চারি পনসি কিনিং জি কে দোয়ান প্রপোজেল তা শুভেন্দু অধিকারী আফানসি কেক্রয় আংথে ক্লাংল বিজেপি লেজিসলেচার পার্টি লিডার কাংওয়াই আফি আকেহাই অধিকারী ওয়েস্ট বেঙ্গল গভর্নর আর এন নবী আফান চেতং দামসি স্টেট আলং বিজেপি গভর্নমেন্ট কেসেং আফান মাংল আসাম আলং বিজেপি পেন কেচারি এনডিএ গভর্নমেন্ট আরু নিফাই গৃহিণীয়ার থার্ড টার্ম আফান সেমি ডেংপ বাংস আফান কেসি কেডাং আকাম পাংচেং টাংল বৈশিষ্ট্য অটল বিহারী বাজপেয়ী ভবন হলং পাতুমি বাংস পুথাক মাই কেপাদ আফি সি প্রেস মিট আলংসি বিজেপি স্টেট প্রেসিডেন্ট দিলীপ শইকীয়া আরু নিফাই গৃহিণীয়ার খানাপাড়া ভেটেরিনারি কলেজ কেপাঠুয়া ক্লাম আলং আকিমি গভর্নমেন্ট সেং সেমি ডেংপ পু লামথে পাকলাংল সেমি কেডেংপন আমাই লং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আলুহি সার পো মান পেং পেন নং চেতং দুন পো লাপেন সেন্ট্রেল হোম মিনিস্টার অমিত শাহ বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট নিতিন নবীন পেন ডাংলক পেনাঙান সেন্ট্রেল মিনিস্টার লাপেন এনডিএ কেচারি স্টেট চিফ মিনিস্টার আতুম নং চেতং দুন পো পু লামথে থান পাচিনিল আলাংলি কেথান কে পাচিনি কে আরু নিফাই কেবারনি বিজেপি লেজিসলেচার পার্টি আমায় পাদপ বাংস আমায় লং সেন্ট্রেল অবজারভার আবারিম বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট স্টেট মাতে সেন্ট্রেল মিনিস্টার জে পি নড্ডা লাপেন্টে হারিয়ানা চিফ মিনিস্টার নয়াব সিং সাইনি নাংচেতং নাংগেচেতং দুন আহুত লেজিসলেচার পার্টি লিডারিং বাই পপু বিজেপি স্টেট প্রেসিডেন্ট থান পাচে নিল দেড় আর কাপড়ে কাপড়ে ডিমালং আসানসি আসামালং তা পিনি ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি পেন লোক আদালত পাদুত ল বাংসো ন্যাশনেল লোক আদালত পেন কাপড়ে কাপড়ে ক্রিমিনেল সিভিল মটর এক্সিডেন্ট রেভিনিউ হাই হুই আপুথা কেস প্রাপজিন পেন কেসেটেল আফান কাম পারি ডেংল লাপেন আপার্টা ব্যাঙ্ক লেনা দেনা কেস টেলিফোন বিল ইলেকট্রিক বিল আপুথাক কেচেতন তিয়া লামতা পাচুনল দরং ডিস্ট্রিক্ট আলংটা ন্যাশনেল লিগেল সার্ভিস অথরিটি লাপেন আসাম স্টেট লিগেল সার্ভিস অথরিটি লোক আদালত পাদুল নলবারী ডিস্ট্রিক্ট আলংটা পিনি ন্যাশনেল লোক আদালত পাদুল পু নলবারী ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি পেন থান পাচি নিল লাসন থাক থাকসি ডিফু ডিস্ট্রিক্ট জাজ লাপেন্টে বুকাজান সাব ডিভিজন জাজ কোর্ট আলংটা লোক আদালত আলং ক্রিমিনেল লাপেন সিভিল কেস পেন ডাংলক আসন আসন কেস কে পাচি অনফান কাম্পারি ডেংল ন্যাশনেল লোক আদালত পেন লখিমপুর ডিস্ট্রিক্ট কোর্ট লাপেন্টে ঢকুয়াখানা সাব ডিভিজন কোর্ট আলং

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু দরমারলি আদুন্থু পানসিং ক্রোপেন ইনু কিলুন ইনু পেনাসিয়াং ডেঙ্গেলং কোকা আলাং চিঠিং আলুন আর্জিক সিনাং

0: প্রয়োজনটা সেটা আমি লাহাই
1: হাই
0: কিছু
1: পাবি
0: দেয় ফাঁসিল কি উবদাম
1: মেসেন আলাম লাগতে নিকান ইসি পেন কি মো খেতে বাতাই কো আন ক্লেম ইমেকে
0: নিকান আর্জনটা ক্লেম মি নিলি মো হ্যাঁ থান ল লাসি কি মেনাই বাংখে মো পেন নিলি পুদাম সেপ্টেম্বর পেন লা এপ্রিল আন আচিক্লু আন বাংখে এপ্রিল মে আন সেটামি যংসি আহেম যংসি লা ইংসাম দ আক্লং নাংলি তুম যংসি ক্লেমি পুলোতে লা প্লুর বোনাই দেন নাম পো আহেম বাংটা আহেম রায় রায় তা উন পুলোতে লা থেং পি পি এ নাম পো লোতে গেলা ডাক বাং ডাইরেক্ট আর্নি বাং তুর টেল কাইকে তা ইংসাম দ পো লা সন দিম লু লংসি বোনাই থে পুলোতে নিংকান অর্জনটা ক্লেম মিলে
1: তাতে নাংলি বাটাই ইসি কিমু কাটিকি পেন লিন কো আন সি লং লং
0: লাসো আবাংকে ইলি তুম কো আন মা লা কি ক্লেম কাপা থি দা কো আন মা কাবু নাই দাম লো লাসি নিলি পাজয় কি পেন কাপা চিনি নাই ফান মাংকে লা ইলি না কিমু ক্লেম দে পেন কান সি কি লং মা লাবাং সি নিলি থান নম্পো আসি ইলি না কিমু লং সি তুম ক্লেম লো পলোতে মিনিমাম আকি কম নাই সিতামে লিন ট্রক সি আকিমু কে লং ইজি ইলিনা চিলি পেন লাসি লাসক ইকুবেত কে বাইলে লা আন লিন ট্রক্সি লা পুকি লং ইংগালি লা তাইকে থম প্লি বাংজি লাসি পাংরুম লাসু হিসাব বম লতে লা আন ওপেন লিন ট্রক্সি আন লিদাম রপ লা কে বাং চেং বাং কে অং মুচজি লা ইসিয়া আপ পেকিং অলং 800 গ্রাম বা 700 গ্রাম লা সঞ্জি লা সঞ্জি কম বম পো মো বাং লাস বাং কে 100 গ্রাম ভ্যাকসন সি বাং চপ
1: মানে আর্নি সিভেট কে বাং লাভলে ইয়াল হেদি
0: ও আর্নি সিভেট বাং কে লান লিন ট্রক্সি কি লং লাভলে বটাই কে থম ফ্লি লাসন বটাই কে থম লে বাই লং লপলতে লা লিন ট্রক্সি বাং কে লং ভেক পো
1: মেসিয়া
0: নেলি লা মিনিমাম সি কা ধুরি দাম লা বাং কে
1: তাং তে নাং লি লা বাং সো কি মু কাটি কি কে নাং লি ইনুভেট মা মাতে গ্রুপেন সি কে তে কি ল
0: ও লাসো কি মু সাই ক্লেম কে নেলি ইনভেট সি কি ক্লেম নেলি এনে কাপড়হি লোচাড় ইন্টন দে পেন আজাদ আসাই থাক ক্লেম ঠেকঠে দে বা সরকারি আবো রেং হাই যেতে মা চিলং ঠেকঠে মাসি নেলি আপ্রাংটা ট্রেনিং আর্নি সিবাটা চারি দু লং লো আসে আলি দো আবি সি থাবি চুক্লেম না উসি নেলি আকু পুথত চিটি নিথুরে মাজক আসি মু পেন নেলি থান লো লা এগ্রিকালচার লং আকু আর্জু দাম থুসি নেলি জং জুং সি লাবাংকে কে ক্লেম লাসি কে ক্লেম চেং আনি কান বাংকে পাঠে দামো এ আঠে নিলি তাকো কাচার লি থুমি আসো না লাসিলা 2014 বাংকে লস বাংকে লস দাম দে কি লস দাম চক বাংকে সিটামে আলিয়া বাংকে আন লং ও লাসি নিলি ইনভেট সি নন পুদা ক্লেম বং পিনিং ল তা নিলি ক্লেম থুই আপা নন বর ই বম ল
1: মেসেন ল দাংতে লা বাংসো কিমু আখেতি কি ক্লেম দেত পেন নাংলি কোনাত সি চজর চলাং দুন
0: আজাদ আসাইতে মে ক্লেম জি পুলোতে মার্কেট
1: মার্কেটিং কে দোনাই
0: বাং দোনাং জি মার্কেটিং ইয়ং সি আবে পুলোতে আ প্রোডাকশন এ দোস ইটা মে লাবাং কে আলি লং দে
1: আলি লং আবে দেত পো
0: লাসি নিলি লাদাক ইলি তুম দিফু আহি থি লা হান কি অরা তুম দো সিলা তুম লং সি হোলসেল রেট সি না কি পিপি লা পেন থু আহু পেন কে হো ডিমাপুর সি তামি নিলি পাঠাই থাই লা পেন লা কম হেগা হুলু পুলোতে প্রোডাক লোকেল লা দিলাই লং মাসটা নীলি মিঠাং মাসি আহত পেনকে বয়ার চুয়র চলাং বম
1: তাংতে কি মুকে চমেসেন আহরমু লাসি মনিত আতুমতা কাদিমান দু ও লাসি নাংলি লাবাংস আকিমু পাদর দুন উন লমা
0: পাদর প্লুপ আন মাঙ্গে নন তা উন ইলাং আঠে লা ফাইন্যান্সিয়াল আনাত নাং ক লাবাংকে হলা কিমু আচিলি তা নাম নাং ক তমাই আমাসি পাদর প্লুপ আন মাঙ্গে উন এ লাদাক ইলি তুম দিফুয়া হিঠি লং সিদামে লা 2014 বা 15 মিলম সেটা আমি কম হেক আলা ইলি তুম কারবি তুম আংকে কে ক্লেম আবাং কম হেকলাম বিশি কই কে বাংকে লা পু লাম দিং পেন ডিমাপুর পেন লা পেন টু পু পেন তা নিপালি তুম নাং থন থন লাসি ইলি তুম লা কারবি তুম আংকে ক্লেম আবাং কম হেকলাম হলা নিলি কি নাংকে থন হর বাংকে লাহাই আতুম সেটা আমি লা লাম দিং পেন সেটা আমি নাং লাদাক দিফুয়া ইলি তোমা হিঠি লং নাং জর্জে বা নাং থন থেলা লাসি পাদর প্লুপ আনা বাংকে নিলিটা উন ইলাং লা আনজি প্লোতে ইলি তুমলা ফাইন্যান্স বাং তা পেনান বাকে নাং কহগি

0: lagi cepadot pluk un
1: isi ahem tu
0: isi ahem tu na bangke
1: akaprek goreng curi redeta
0: reng dulu akaprek warsai ba akaprek goreng warsai klem nun redet ba akaprek kiti bati pini sok pini ni cuklem redet la kimu lok le klem ko sita la bangke cepang reng un la si ale bangke mu pian ni thanam lo la si kalau so teng ong si klem lo te tum ko an ma ki klem nam ka patthi pulo de klem nam un pulo ang te langge cepat dor pluk un pat lang ang si klem nam lo te kadu kawi kili kining ke hang hormu si tami ce nam un ciri long un
1: mesen lo tang te nang li la bang su ki mu a kheti ki klem apan government pen akirap long ma
0: neli no namar ke long dam de lang neli mi thang yong jung a poisa ma te la small capital pen ke cheng hut aso poisa si klaim e bom lo aso poisa si chibi bom aso account chibi si aso ni kan wang sa mi lo da klaim a por lo pute chu lai po la si klaim e e la government pen ke non mar ke thang a kirap ta avila ko ni di bank long sa mi kimu katiki apan lon pini ni la son avar saidu mapu la si beng sor sida minang than lon non man bangke la phan mangke apan ayata vilang la sinang li la department lon arjudam tha pu simpu la si department men sita ni li arjudam lo si non marke avilan la si lon pini sida mi non marke pipila
1: mane kimu ke claim sai pen ke lon hang inulang
0: hang inulang la si ini kecirung ke non head jong lang litung karbiang long long ke la si la pan sida mi non mat ke loan pin sida mi pipe government ban sida nang lele lang
1: de monit atum ki mu ke cho ka phere atum do ola si nang li hin pen la bang so apu thak clardak alam pen thi hek pen than ik
0: ki mu ki chu mo ha jong litum che than nam lo লাইলি তুম কাপাং রেং আকিমু মাতে আর ডিফিসিয়াল আকিমু বাংকে থাং আফিরি নাং ইয়ে আবে চৌসিটা মনি মনির তুম ভান মানে আফুগাটিং মানে কাংরি ই লসন আবে সীতা মুপেনলা হাবি কিমু বাংকে লাগে ইনগ্রিডিয়েন্ট আঠে লা কাই ঠেকলং বে আরবে আকিমু বলুতে লাজং সি চোলু বলুতে লাবাংকে আঠে লা থেংপি হরমুগে আহা কা থেংপিকে আর আকি দো হরমু লাসি আ থেং আয়া থেংপি লং টাবাং লাসি লাই চুথাপ লাই কিম ইয়ং সি চুলু পটে লাম গা ফিরে নাং দু সিতামে লি তুমলা কাপাং রেং কিম বাং কে সকপুন মে সি গা সিলাম দে মায়ো লাসি কা ফিরে নাং ই থ্যাং তাবে লাসি মু পেন লা কা বুনাই হরে বাং ইয়ং সি বাং থির এ লো পুলো তাং তে ফিরে থাই আবে লাসি নন মার্কেট লা স কিম গে চু পেন কাং রি বা মুনি দা তুম আফ্রান দাম নাং ইয়ং ইয়ং পুকে আ নন মার্কেট ঠেক দাম লং লেলা লাসি মো পেন লি ইয়ং নাম ল লাসি লা হাবি দা কিম বাং সি চু পুলো তে লাং কে কা ফিরে নাং থে তাং লাসি লা বাং চু চি দা সি গে মে লা হাবি দা কিম সি দা মে লা থেং সা গা লং তা হো ইন হে দা লং দা হো লা হাই আ কিম বাং কে চু সি দা লা বাং কে আজাত জে মো সি দা মো বে না সন না নিয়া চেক লং গে বাং সি লা কে নন নন সি না কে ক্লাং আ প্রাং পেন হু আ কু কু পেন কে লা হাই আ কিম কে আবে সি লা কে নন আ কিম জি প্লাং দা দ সি লা হাই বাং কে চুচি দে আছে গেমি সেটা আমি আপ্রাং পেন তাকে দুদুমলা ফি ফুয়ে তুম চুয়ার বানা চু বম লি লাহাই বাংকে চুদু সেটা ফেরে থাই আবে লাসি নেলি রাত ফান কাপাচিনি নামি গে লাহাই লাসি কিমু বাংকে হাবি কিমু বাংকে চুথাপ থে দেয় লাগি লা এলি তুমলা বিশেষ কই গে লা রং গে দু আতুম রং আলু গে দু তুম সি লাহাই ওয়াই দাপ থাপ লাসি চুথাপ থাপ সিটি লাসি লাবাগে চুসি দেশ গেমি
1: তাংতে কুপুসন আকিমু অলং সি পয়জন কি দু পুকাচিনি ইক
0: পয়ন কি দু কে মুপেন তানিলি থানাম ল ইলি তুমলা কাপাং রে আকিমু অলং আবাঙ্গে নন নন মাকে থেকদাম লং লেদা লাসি লাবাঙ্গে থেকদাম লং লেদা পসি তামি লা হাবি রে কিমু আবাঙ্গে আ থেংপি আর আকি কি দু আ থেংপি লালো পুলো তে লাবাঙ্গে পয়ন দু পুচিনি নাম প তিমুর তাহ নানি থেংমু তাহ লাহাই আলং কে বাং বাং আকিমু বাংকে লাগে আঠে আর আকি দু কল আগে থেং পিছি থামে নানি নিম লং গে বাং লাহাই লং বাংকে আর আকি দজি লাহাই বাংকে লাসি লি তুম লাহাই লং কে বাং আকিমু বাংকে চুচি দে আসি কে মেল তামে এলি তুম লা কাপাং রেং

0: Mungo bangke. Ate anutin si dami isi adaito mande. Yong si bonai pa mine la puyon do kok prote. Ami thang lok la customer tum si la sumni da phan mangke. Ayat benai nang li long si nang long si angke andun prote. La ga mi thang arik do kok. La si anutin si dami ki claim tum si na bang. Bang thir er si claim ji. La si la ka pangreng kim go bangke. Non marke ka phe phiria thai ta be aku la puyon da avi non man tek lam long le
1: mesen lam lo dang te nang li la ili karbi so ara da phan la kimu akiti ki klem lan so je pachin thuri phan ang li go pini than ijima
0: la si ne li than na mi bang ke pini la radio na karju abisiko e bangela non ki thurmi ri so yang atum lo chari in ton de pen ayara war site chulong thek thek den bab ili tum la government along aboring sta me non lom ke kilong sungkrung
1: la
0: pen anu tina phan la kilong at la putagali la si ajata size da me la ki mudet kali lo ajata size da me ili tum government unta a department tin long ta ji sarlu tum phan pu noi nani thirang ki thak nani pini kang ti taylor la son thak thak si la ki mu se la ta la son lo yong si ayat aboreng awar sai ba chini dun de prote klem te alang tu ma mithang yong jung ki reng ya pha la ta asia ki thidung lo am thang chipang reng unji pusini lip pudam ji la si lo chali iridet pen la riso yang tum sidam me pini pini klem dap te ini pudu do re re ra la haya sai chu klem te la ta am thang ki reng phan ki thidung si ai ha ka tu mari so yang son thek long la pu do re re lo chali tang des dami voreng pini chulong voreng war sai lai si chong hong din si dami ka prek ka prek no na son lai ki mu pang reng dang mo pen ni di yong nam lo so lu tum si dami na ne taylor
1: weaving
0: lai chali dami pu do re re do na si lai bang do re re ra a pi a po tum han chulang lor le ra am thang reng ye phan lai churi lo plo te ki chenga ko bang ke six sak do ji ni li dami ka sap su ka six sak do thek thi na si la department long humri dam lo plo te thang ta ka six sak ve na si joy ke ji na si lai le chuklem lo te ili tum kerengi phan thetan benching thura sing thori na si lucky mu dam me mane ke claim aning ha mane ari so yang si ke claim aning ha plo te pini mat ta me lai li tum idung het ke do agriculture department long asai hem long humri damon nang liang training lian e pusami adap nang long si dam lo plo te ang ton alam ko son si ki klem nai ma ko son si ka tiki nai ma ko pi hormu si ki nai ma alang litum ang ton pen nang thon la po la si mani aning hang plo te khodak humri dam ta chok
1: pini la bang so studio long nang li ke wang pen ki mu ka tiki ko pu son aniyom মানে কো পিপসি কি নাই মা পু চিকি চি থান দাম লং অপত নাংলি ফান চুরো পারল ওসি পিনি কেলা পান পেন লিংটন ইকক না দা মে জুমি কার্ডম
0: তো নেলি হিন মেতা সুরি সুরি এ কার্ডম কাডু কাবে ফান্ডা নাংলি ফান্টা লা পেন থু পিনি রিডিও নাংকার জুদুন আকর্টি মাটি কাডু কাবে ফান্স দা মে নেলি হিন তা সুরি সুরি এ কার্ডম পারজি কার্ডম
2: লাপানা পর্ণা দি তুম রং রূপ জাই মেক আং দেং লং পেন কিমু কটেকি আপুথাক সারসো বি লাপেন হুদবং ফি হেভালি ইং টিপিয়া তুমাংবং চিহুচিপুত আর্জলং ইকটাংলো রং রূপ আজাই মেক আংদেং লং পেন কি লাপান সে কংটনিকলো পিনিয়া সারলামথি আংরূপ কি উন আচাক উন ই লামথে কিমান লাকি ইংলং আ রিত সক কিলং আলামথে পেন সি কিমান ইংলং আ সক কি আংরূপ সি কালাথা সক আং জিনবুই আংরূপ কি প্লেং মাতি আংরূপ কি চক আক কি লং আবং কে দু সীতা আবাদ কি লং আবং কি ওং পারপি ইংরূপ হিনি ইংরূপ কি থমপুকি কি লং আবং দু বন্তা ইংরূপ হিনি রা ইচাক পুয়া সক কি লং কি সুখ্রুং পালাম থেপেন্সি কিমান লাসি জাত আসাই তা কি চেং কি উন্দেত পো সীতা কি পাপ্লেং সি কি সুং পুয়া ফান লাসি সার পালাম থেলো আংরূপ কে উন আচাক উন ই মাতে আংকাং মুতে আবাদ সি কিসুং পিনিয়া সার লাম থে কি লাপানবেদলো

চম বাংকে নাম চে বর প্রং কর পিহান রি বং নীলুন সে পোসেং লং এজু দে দালাম রং ও কর পিহান রি বং কে নাম পন্নন বিক্রন কে হান রি বং সেং লং কে

0: वकीलों, न्याय बंधु, कानूनी साक्षरता एवं जागरूकता कार्यक्रम से जुड़े कानूनी सहायता टेलीलॉ के टोल फ्री नंबर 1-4-4-5-4 और वेबसाइट www.tele-law.in से प्राप्त की जा सकती है।
1: लकी आकाशवाणी दीपू अदुंथु लामजी रजाय मेक अंगदेंग लोंगपेन माइग्रेटरी बर्ड मते इसी अलोंग रिपेन अलोंग का प्रेक अहावर के काप अबो वपुथक धनंजय रोंग पी पेन के थान अर्जुक सनंग लबांग सो लामजी के टॉक अबांग लकी संग पी प्रिस्का रोंग पीपी लपेन लबांग सो लामजी की पिनी आकाशवाणी दीपू अलोंग के रोड के पारजु कपचे तक चेंग जाय मेक इग्लो
2: Pirthe along isi along ripen along kaprek ahawar ke kap avodo. English alampen ke migratory birds pusi pudamlo. Bangso avo ke isi lang misen lapen alon sitame dojot. Laso avo pirthe apan ke lang abolon pado. Ke ongdung marat mareng apiatum ke elong vet ahawar along si akai kereng japan do tiblo. Bonta bangso kachitirek voy avo ke aningkan vangta Hello, wing wing adet longri ahawara longsi do damlo. Kangjar kapate lang tap lapukali. Bonta mithang kereng jia phansi laso avu atum cheterek voilo. Anparta bangso avu atum botor kachilara joini penta cheterek nangko. Kacheterek nangko atheke kicho jia phan lapen. Botor ke misenadim ke do damlong jia phan lapen. Ke jok wan ahawara long insam jin pen. Kachopan long jia phansi bangso avotum kaprek along ri along injardamlo tangte pia potsi pinang avotum adimaklong kachalar voi kibe nang koklo chithanam iksina pinang avotum chiterek nang kok atheki arni wang ki choji a an aphan lapen kereng jia phana joini si along kaprek hawara long injardamlo anpata ki ongdung avotum ke botor kachalara jok si kaprek adim kapdam thulo Barla lapen kangsam abotor nang chelar lote ajhag avotum ke kar om poi adim lapen pinang avotum kangsam dop ahawara long si chopandam lo. Kangsam pik abotor ahud ajhag avotum ke chojia an kachuri jia phan ake sung tepik. Atheke lasso abotor ahud ke pinang inki inke datum chepatu joy lapen kithi lapusanda do. Bab bi rikang rinui kaching jok aphai jumpik lapen ke kreng ang ason mandet. Longle ke kreng ajok inki inke ratum aphai jum hek ajok si pinang avotum ke kaprek adim si chori dam thulo. Kang sampik ajo pinang avotum chichak lun pulote kang chir kelang it lapen kang sampen si weirded ji. Athema pinang avotum laso ahut ke chojia an ke chori jia phan ake sung thepik. Laso pen ke jok wan ke long jia phan lapen ke chojia an ajoy ne ke ong dung avotum nirep ahawar kar om lup anasi ingjar dam lo. আর অমলুপ আহাওয়ারা লং দোলং পুলোতে লাতুম আফানকে মিঠাং হেমাসন সি লাখাদামল লাসন রং মিজি রাদিম লং পামে লোটে লাতুম আতার চেসেলাম সি আতি হৈ হৈছে তামে কপাতি আফাই দমুচত টাংটে মাইগ্রেটরি বার্ডস মতে এলং আদিম পেন কাপ্রেক আহাওয়ারা লং কচো পান্ডাম আবু তুম আবু থাক চিথানব ইকসিনা দ্য আর্টিক টার্ন পাবোকে পিয়ারথে থাক পেন কচতেরেক নে আবোলো লাসো আবু তুমকে নিহাং নাট পেন চোপান পনসি হা নি রেপ আহাওয়ার আন লাতুম ইংজারডামসি চোপান লো লাপেন পুথর কা চোপান কে চেঙ দিমলং লাতুম চেদাম থুপো সুরি প্লিকেবরা প্লি আ মাইলস আন লাতুম কাংজার পাতেলাং লো সিবেরিয়ান ক্রেন্স লাসো অবো কে আকে লক লাপেন কেলাং আলং দো জট কাং সাম বতর আহুদ রাশিয়া আলং রি পেন চোপানসি লাপু ইরান লাপেন ইন্ডিয়া ডেট লং রি আলং টা কাং সাম বতর আহুদ চোপান দাম লো Flamingos, lasovo ke arveng erhing lapen kelang ingthiret. Lasovo atum pinang abipling plang along si kereng japan churilo. Lapen latum sitame pinang adnim along chitirek si kereng japan kangjar palongkalo. Sualo puavo, lasovo ke bihek kangjar prapik lapen chungche phangok e adnim along si lasovo atum kedo. Latum sangtimili lapen talo alangatha kangjar pepar si ইউরোপ আডেট পেন আফ্রিকা আডেট আনটা ইংজার দামলো লাভেন ফ্রেক জাম আবো তুম তালাসন সি চেতেরেগল লাগাদো কাউে আতুম এলং আদিম আলং পেন আলং কা ফ্রেক কেডো দামকে কোয়ান মাহুমেমে লাতুমকে ম্যাপ মতে জিপিএস আকে রাপ্তা আভেলো লাপেন চিনি নিল বনটা আনিংকান ওয়াংটা লাতুম কায় কাংজার দাম আদিম লাপেন কাছো পান দাম আলং রিয়া হাওয়ার আলং পুথত পালে দাম থু

0: la sila so wo tum ke kethe dung aja kong do pu si scientists mate son thana tum kroi dam lo matha dam pulote asian sailors mate hako hu telong tum kathe ang hut ke arni si kapang thek lapen ajo hut ke cheklo lapen cheklo long so phan pang thek si dam lo la son thak thak si wo atum ta kathe ang hut arni at tur aphan pang thek lo lapen ajo hut ke cheklo long so at tur aphan si chikki si kangjar kappon bom lo anparta arta ke do o awo tum ke inglong arlok langroi langjeng lapen talu alang hei hui ning chi bisi jalin pon lo penang awo tum ke angnim hei hui an ning chi bisi ke dam jia dim lapen kereng jia an ke long jia phan injar dam lo ke chu jia an ka churi dam ta ke joy ke lapukali wo atum sitame mithang apran chi pidut si ha talu parai lapen sangti mili apar churi dam lo কেজয় কে পুনে কিসুং চিতং প্রং জিনে লাতুম আফি আফ্রাং চিচিনি নে বনটা মিঠাং আসু লাপেন আমিঠাং কেরেং জি আফান লাতুম এলং অলং রি লাপেন এলং আডেট পেন হা হেলোভিং আদিম হাওয়ার আলংটা চুরি দামলো লাতুম কাংজার কপাতে ল্যাং লাপেন আদিম কাচুরি দাম বমহুত পেনাং আবুয়াতুমকে লাপুসনসি থিপন বমলো আঠেকে আহুত পেনকে কিসুং কচিতং আর্নি আরওয়ে লাপেন কটেং খেং দুন পেন কপাছি লাপুসন হুতা wo atum chetong lo latuma kisung hai huile chetong lo puwai phet sitame ington te desi mithang akai reng dok reng ni ke dol dun long ji aphan ingjar bom lo ahot pen ke latum sang se pin pen ingjar lo la kangjar kapate lang aphan jakong nang ko ajakong awe te latum ta kangjar dam ji aphan uni de ji talo alang bi athak ke par ji aphan latum ahot pen ke kisang ji adim awe kangjar bor ipon si pe par lo লসন সি পেনাং আবু আতুম কেলা কেলেং পেন কংজার পে পারলো বনটা লসো আবু আতুম কেসাং আহুত মারাত মারেং আপি আতুম চোরেত সি পাথি লো লাপেন আ অক চোদেত লপুসন্তা দো লাপেন আহুত পেন কে মুনিত আরি দেং পেনটা লসো আবু আতুম আফান পাথি সি আ অক চোদেত লো লসি ভু আতুম আকাই আলংটা আহুত পেন কে কেজক ওয়ান আভে রং সুপি রং রূপ আলং কেথে দুং আ বিল্ডিং আহেম থেপো কিকিম থেপ আপট ভু আতুমটা কেচোজি আফান আকিসুং দোলো আনপারটা গ্লাস আহেম থেপি কিকি মাজক ভু আতুম কংজার আতোয়ার পামাং হুলো লসন পেনটা পেনাং আবুতুমকে কিথি লাপুসনটা প্লাংডেট কচং বীর মাতে কচিতেরেক বয় আবুতুম আফান কেলাং বোলন কে দো লাপুচতা কালি বনটা পিয়ার্থে আফান ওয়ারমোনা কে রাপ্তা পিদোলো মুনিদ আতুম কাতিকি আবির আলং ইংকি ইংকেট দো ওটা ঠেক লাপেন আরং লাপেন আথে আলং বন সি চো এটা হাই বনটা ভু আতুম লা ইংকি ইংকে আফান চৌসি পিঠিলো লাপেন লা পিভিয়ারলো লাকে মুনির আতুম কাতিকি আবির আফান ভু আতুম রায় কমদুনসি আঠেকে মে পাচি বেরটি লংলো ভু আতুম থে সেরে লাপেন আমু হে হুই চোলো লাতুম কাংজার বমাহুত কেচোত্তাং আথে সেরে লাপেন আমু হে হুই লংলে আঠাক পেক্লোসি পুথত আরং পেবাং থুলো লাকে পিয়ার্থে আমনিত লাপেন ওয়ারমন আফান ইসি আকে রাব পিঠুলো লাপেন নাম পি আলং লা আনসো সে থেংপি থেংপ্রাং পাংজক থুলো লাপেন ভু আতুম আকে রাপেন আজক নাম পি পুথত পেরেং থুলংলো লাসে আনিংকান ভাংটা ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ডস ডে মতে আদিমাখ্লং কচলার ভয় কেবে আবু আতুম আফান পানং সি পিয়ার্থেয়া ডাঙালং
1: আরু আছিক্লো নিফাই সিরকেবারনি তালনলো
0: লাকে সৌমিন্দার আলং পুথত আনিং পামাথা দাম থুলো লাসো কাতালনকে জাসেমেত পেটকে প্রেকঝাম আদিমালং কেরেং জি আফান কংজার আবু আতুম আফান সি তালনলো লসন সি ওটাকুন আবু লসো আবুটা কংজার কে কাপ বয় আবুলো কিছি তাং মারাত মারেং আফান সি বংস আবু কে চোলো লাসে পিয়ার্থে আলং কিছি তাং আমারাত আপি আতুম আফান চো অবাং আবে পোলোতে কিছু কেনেম ও আজক আসনসন আকে সো আবুর ওয়াংপো বনটা ওটাকুন আবু আতুম লা কিছি তাং মারাত আপি আফান চো সি আসনসন আকে সো পেন খাং সি এরাবলো আনপার্ট আ পিয়ার্থে আলং আসন সন আবু কেলাং জি আফান প্রেকজাম আলং রি আলং বিরি আসন সেলামলো লসন সি হিন্দি আলাম পেন চিড়িয়া খান্না পুসি পুলো লসো আদিম আলং কে আসন সন আলন কে দো আবু আতুম আফান সি পাংরমলো লাপেন মুনির আতুম কেলাং দাম জি আফান আর্নিভাং চিমিত মেদেতলো লতা ইসি পিয়ার্থে আলং ভু আতুম আফান কেলাং আলন পেদলো আনপার্ট আ মুনির আতুম আফান ইসি কেলাং পেন নিং আরং পেপ্লাংলো লাসে প্রেকজাম আবু আতুম আফান কাইকেটা কেরাই কম আকেনাং সত আতার কাছে পাতার জি আফান থেংপি থেংপ্রাং কাপাংজক আকেনাং সত লসন আদিমাখ্লং ঠিক পিপা মে পুলোতে

0: আভা রাখি।
1: ইফকো নেনো হাৰৰ যাদু কৃষক হওক সমৃদ্ধিশালী।
2: লাকে আকাশবাণী ডিফু আদন্থু অক প্রাণাজার বেগ আং দেগ লংপেন প্রেসার স্ট্রোক আপুথাক ডক্টর প্রিন্স বি লাপেন হুদবাং ফি ট্রেসি রং পিপি আতুমাং বং চিহুচিপুত আর জুইক সেনা
3: অক প্রাণাজাই মেক আর

0: কে হাডাক স্ট্রোক মান্ডুর দেড়প
1: প্রেসার স্ট্রোক আকিসু চলং লো পুলোতে কোসন পেন সিয়াং ঠেক চলং পো ডক্টর
0: স্ট্রোক আকেসো কসন সি তুম কিছি নিজিমা বা লতা ইসি এভেয়ারনেস আং দেংলো লতা লাসো আং ঠেক কসন কিছি নিমা লাকে যেথান দাম এটা আং ঠেক দোপিক সেটা এলি যেথান দাম বলতে কমন যুন ইতুম কে ঠেক লং বেয়ার বা মনি নিতুম হসপিটাল কে বাং বেয়ার কে অনসন আদাব আজো মেক জাং পো আজো মেক জাং পো বা আদাব আমেক প্রাং ফে দেট বা আদাব বাংকে থুরু নি দেট বা লং বেন থুর ঠেক দেট বা লাসন পেনা তুন চেতন দি তবে আজো মেক জাং পো মানে আদাব বাংকে আর ই চিরুঙনি দেট ইহিনাত আইডার আর এটা ঠেক আর বিটা ঠেক ইহি আনাত আর ই চিরুঙনি দেট বা আর এ আর ই চিরুঙন দেট বা আর এ আকেং চিরুঙন দেট লাইসি লো ইসিয়া সিমটম লাতা লালো লাপেন আদুন থু আকু পেনাঙান তুম তো যে লাম বাং লাম কে লাই রেপ লাম কিনিং জি বাং ফ্লুয়েন্সি পো লাসো কে লাই রেপ লাসো লাম কে লাই ডোক টিটি বা লাম কিনিং জি হুট লাং কিজুন হুট ইহি সাইটমেন্ট লাং নাং বু রে টিটি বা আমেক চে বন দেট আমেক চিং পু নে দেট বা লাম কিনিং জি হুট আংটুর ইহিনাত কেক ফাক লাদা ইসিয়াং ঠেক লো মেমেন ক্রেপফি তো ঠেক লাসো ক্রেপফি দো আনিং কে ভ্যাংটা দোটা ঠেক আফুং পং সো রে তো ঠেক লাইটা স্ট্রোক আং ঠেক লো বা আজাক তুমি আফুয়ার টিং রেতা দোটা ঠেক আফুং পং সো রেতা দোটা ঠেক লাদা ইসি স্ট্রোক আং ঠেক

0: jat kam che paduk dia ja je ingi che pang via kam lai klem ke det pen bang ge stroke lo ya chance pang ke topic lo sitame jong si lai le klem bia sitame stroke long det 100% pu bang ke kali tabe lai jo ni bang ke nang li long det po sita the mane non modifiable risk factor pu bang isi doko non modifiable risk factor long bang ke isi point bang ke nang li arta kwan ma arta ke do lan lo nang li stroke কেসো কে লোয়া চান্স তা দো আটা কি জুম তুমাকে কেতলান চান্স দো তা আটা নাং পাত বম লতে আ চান্স দো লাপেন ইসি জেনেটিক জংসি নাং লিয়া ভিলং লে জংসি লাসন প্রবলেম দো পুতলা তালং দা থেক বা নাং লিয়া জংসি আ পো পাই মানে আপ্রাং স্ট্রোক কে লং টাং মানে হার্ড কেসো কে দো টাং পুলোতে নাং লিলাতা স্ট্রোক মান তা থেক লং তা থেক লাতা জো লাহাই বাংকে লি রিডিং লং আবি লাহাই বাংকে ইতুম আরু রে কুপনি হেতামে ইতুম লা বাংকে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর পুলল আছে সিতা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর বাং ইতুম চেলার উন পছি ইতুম মডিফাইবল রিস্ক ফ্যাক্টর বাংসি আবি সি হনাক বাংসি ইতুম লাং দাম পনাং পো হলা বাংসি কিচিরে ইফান বড় ইনাং পো
1: স্ট্রোক কে সো লং লো পুলতে কোসন পেন্সি কাচে পা মি ইপো
0: স্ট্রোক জং সি ইতিপ কে লং লো পুলতে লা বাংকে নাং লি মো পেন চে থান বম সন সি আং থে কে লং লোতে নাংলি দং সেকত পেন সে কিছু লাঙা হেমলং দাম নাং সে কিছু লাঙা হেমলং কে দাম পেন নাংলি সে লাং বাং তুম মানে ডক্টর তুম আমি ফান প্রেসার নাং লাং পাং চেক ইকপো সুগার তো বানাং চেক ইকপো জং সি প্রেসার নর্মাল বলতে প্রেসার হাই প্রেসার স্ট্রোক টা থেক বা আর ইসি যারা স্ট্রোক তো আঠু গিয়ং ওটাকে ব্লকেজ বলো লাসো আর স্ট্রোক টা মানটা থেক লাসি লাকে কোসন সি কিছু নি পো লাকে মেন মেন পো পেশেন্ট ফান কে লাং চপ পেন কে চিনি নি লাসো ফান কে লাই ফান কে তুম কে পাটি নি জি ফান কে এতম সিটি স্ক্যান পো মেশিন দু লাসো সিটি স্ক্যান ক্লেম নাং জি লাসো সিটি স্ক্যান ও ইফু তার লক লংসি সো সিটি স্ক্যান মানে সিটি ব্রেন মানে সিটি স্ক্যান ক্লেম পো লাদা কোন সি তুম চিনি দাম পো যে কলসো স্ট্রোক বাংবা জং সি আবি গে যা মানে প্রেসার কে অং অং জনি সি আবি চিংহাং ফুন বাং বলতে আবি বং চিংহাং ফুন লতে লাবাং কে এতম হেমোরেজিক স্ট্রোক বলো আর ইসে যারা স্ট্রোক বাং জংসি লাভাঙ্কে সিটি স্ক্যান তাই তুম চেচারছে লাখে নিনি বা ফিসি নিতুম জংসি লাং সিটি স্ক্যান আকো নিনি বা ফি লাং দাম থুপলো তাই তুম হলা সসি চেচারছে সেটা নামে সিটি স্ক্যান নাম্বার ক্লেম্প নিতুম ইংলিশ প্রেসার কে অঙ্গ জয়নি বা আবি চিংহাং ফুন না স্ট্রোক বাং কালাং কালি গে হাদাক নিতুম চিনি পনপো লাপেন মেন মেন কে ইন্ডে জি আকে সোতা কালি স্ট্রোক কে স্ট্রোক কে লাগে মেজি মেমে কে লাগে নাংলি হোদাক লা সিটি স্ক্যান কে ক্লেম লং কোয়ান সি আভি কে চে থাইমা কোয়ান সি আভি আভি বং চিংহাং ফুন সি কোয়ান সি আভি কে চে থাইমা কোঠেক সি আভি কে চে থাই দোমা কলসোয়া ডিম সি আভি কে চে থাইমা লাপেন নাংলি হসপিটাল লং কোয়ান সি নাংগেলি ডেরমা লাহাই লাংদাম এত সি নাংলি ফানাং থান পোজে নাংলি কোয়ান সি লাসো পেশেন্ট মেজি এ চান্স দোমা ভিমা বান্তে মেট পুলোতে দবাই লে চোচতা চকজিমা মানতে অপারেশন নাতা ক্লেম দাম মেজিমা মান অপারেশন তা ক্লেম আলে এভেলো বা দবাই পিছত আনবেলো লাগে বা কাপড়েক বাংকে উন আন দবাই লাহাই পেন বর ই সেলাইন পেন বর ই পেনসি হসপিটাল বা দোপেন মো বাংকে লাহাই পেন সিলাং বম বোমা জো লাহাই কে সব লা সো আ সিটি স্ক্যান ক্লেম পেন সি লিতুম চিনি একজি লা পেন জং সি অপারেশন পুইসি আ তোবার দো পেনাং আন তুমকে অপারেশন কে ক্লেম তা দোলো লাসো অপারেশন ক্লেম লো পুলতে লা আফু কোনা সে কলসো আং দেন সি আফু তার লক লং আভি কি দোমা লাসো পর লাতুম হেক জপ অপারেশন ক্লেম লোতে 100% মেদেজি পুফান টাকা মধ্যে হোল আসো আবি কাছে পেং পেং নোয়া জয়নি যে পেনাঙা নিতুম মেচে থেকে ছে না দিম লাম কিনিং দিয়ে দিম লাদাক প্রেসার পুরি আথে মানে আবি ইসি লং দিম জংসি যে পেং পেং নলোপতে লাগে ইসি প্রেসার জংসি লাদাক পুরি ধু পোল আসো আর নার্ভ সেলস তো তুমফান লাসি লাসন দো পোলতে আনসো সে পাশিক সাকতো দেনা পুসি আবি সান দে তিতি লাসি লা বাংকে আকো জংসি অপারেশন ক্লেম ক্লেল লাপেন আসাইস বিহেক লাং আবি কে জাং আসাইস বিহেক পুলোতে কে মেজি সাং ঠেকসি কে অং লো লাবাংকে সিতা লা লাইমেন মেন কে মেদে জি পুতা কালি লাকে আপর নাং পিক লাপেন চেপা দিং ডিং নাং পিক লাপেন কে এক্সারসাইজ তা ক্লেম দু নাং জি দবাই আপর টেং সুতু নাং জি লাপেন হেম কে লাং দুন তুম আকর্তি ইঞ্জির পেন চেলো ফ্যামিলি তুম লাতুম আর পুঠেও আথমে পেশেন্ট কে স্ট্রোক পোলোতে পেনাঙ্গান তুমকে প্যারালাইজ সনসি মান দেটপো কেসো কে পাংজি সনসি মান দেটপো লাসো কেলানা দুন বাংকে লাকে হেম তুমসে আর পুলোলা বাংকে
1: প্রেসার স্ট্রোক কে লং পেন আফু অপারেশন ক্লেম দেরা ফি আরিয়া কেং মিথু ইগজিমা ডক্টর
0: লাদাখ বাংলো এতুম চেলাং দাম নাং জি মেন বাংকে যে প্রেসার স্ট্রোক বা প্রেসার স্ট্রোক পুনত স্ট্রোক পুকে লাগে জার্নি দকক পদ প্রেসার স্ট্রোক পুছত কে লাগে কমপ্লিট কে দেত পলা আথে মানে স্ট্রোক পুতে জার্নি দকক পদ দি হুবেন যে থান বমসন আছে স্ট্রোক পুসি পুনাং চত পো লাসি স্ট্রোক রিটিপ কে লং লো পুলোতে মুপেন যে থান বমসন সি লাগে সিরে নিতুম সিটি স্ক্যান কে ক্লেম মসি হলা আ সাইজ আভি কোন সি ব্লিডিং পুলো ইংলিশ মেন পুতে বা আভি কে জাং বাং কোয়ান সি কে থেলো লাদাখ সুই থান পনপো লাপেন আলা সব পেশেন্ট স্ট্রোক কে লং হুট আর্টা কোয়ান লো জংসি আর্টা কে জুম হেক হচ্ছি লং প্লিক ক্যাপ আর্টা তুম পেনাংলি জংসি ট্রক্সিক ক্যাপ আর্টা বাংবার দাম লো পুলোতে প্লিক ক্যাপ আর্টা লং স্ট্রোক কে লং তুমবাং আর রিকভারি বাং প্রাপচেত পো জংসি আ সাইজ তা সিভিয়ার পুলোতে জংসি ট্রক্সিক ক্যাপ পেন প্লিক ক্যাপ আর্টা আমনি দিনু বাহিনী দলো আ সাইজ আভি কি জাং আ সাইজ তা সিভিয়ার লো আর ডিম তাই লং ইসি আথে মানে ব্রেন

ke I phuta lo lo nge kapra kapra ka dim do ase acha chilun ba la solong se abi ge jang la size ac ver lo bolo te jong si pang bardam bolo te komasi recovery ki meji ba ki mi yang the komasi abi si ko lo so artalong masi ki do ji bolo click ke artalong bang si recovery ba ki meji ba media ji puphan kal 100% media ji puphan kal se ta penang an ke nang improve ji pua chance ke ong po jong se arta kon ma ke do laan lo isi ki siksa ke athe munit ke arta nang do bom lo bolo te ifu তার লক লং নার্ভ সেল সাইসে তামে তুম তামে আর্টা জয়নে আং থিদুন বম্প লাসি নাম তুম থেকলং তাহায় আর্টা তো হলো 78 ইয়ার্স মুনিত কে টেং নি ডকটি আবাং ক্লেম হিয়ার ডকটি কে দাম তার ক্লেম পার হিয়ার ভাড়া ডক লাহে কে কাপ্রেক পলে লাহে কে নার্ভ আর্টা পেন হাজা তামে নাং বান্দুন বম্প সে তামে স্ট্রোক বলতে লং টু পপ বলতে লাকে আন সুসে আকু নার্ভ পা থিদুন থুব লাগে লাসো জয়নে সি পেনাং আন কে লাসন কে পাংজি দিয়া দিতি লাসি লা মোবে যেথাম অপারেশন পলাম সিনাং লি থান পন নার্ভ টু পনে গলো আচ্ছা অপারেশন বাং সিয়া তোবার লতা স্ট্রোক বলতে আর সাইজ জং সি আচিলুন সিটি স্ক্যান আফলিম লং নিতুম লং দাম হতে আচিলুন লং সি দো বলতে আর সন্তিনা পেশেন্ট স্ট্রোক পেশেন্ট ফালে তুম অপারেশন ক্লেম লাভ জি পুকে উনি লাকে হলা সো পেশেন্ট আকো পাইলো কল সো আং দেন লং সি আবি গিছে থাইমা জং সি আচিলুন না সি দো লাপেন বিহেক বলতে অপারেশন ক্লেম পেন পেনাং আন রিকভারি দো দো লাতা কো আর তালাম তা দো মুবেন জে থান বম আলাং আকে সো আকা প্রেক কপি পিসি দো লাং যখন সে সুগার দো বিনি আপনার স্ট্রোক তা আপনার স্ট্রোক লং টাং লো আপনারটা বাটাই বাটাই লো আকো হার্ট অ্যাটেক তাকে লং টাং তাহ লাহাবি পিনা কে সো দো বোতে লাবাঙ্গে আকো পাংলেন ডন থুপো কে মেজি পান বা মে মেদে তা থেক লাসি লাসো সাইজ মাসি তুম নাং থান পজে অপারেশন নাইম অপারেশন নাং নাইম আকো ফুটার লকং বং চি তিম চিত লং সি আবি যে থাই দো বোতে লাকে আকো অপারেশন তা ক্লেম অনিদাত পলাকে অপারেশন ক্লেম তা লেভেল লসন পেশেন্ট ফান কে লাসি আকো পাই যে অপারেশন ক্লেম নেই ক্লেম নাং নেই আকো আজাক তোমানে অপারেশন ক্লেম কে দেতা চক দবাই চোপেন দা মেদে জি পুয়াতুম তা দো লাসন তা দো লাসি লাকে হো লা সিটি স্ক্যান সি নাং থান পোয়াং টন পেন এঙ্গে জং সি অপারেশন ক্লেম মি আ পেশেন্ট তুম ফান অপারেশন ক্লেম জি পুসি আর তোবার নিলি তুম ডক্টর বা সেকেলাং বাংকে আর তোবার সন নিবি পো জং সি অপারেশন ক্লেম মি আ পেশেন্ট তুম ফান পোলাতে নাংলি কলো বাংসি দামিক পো অপারেশন নাসি দাম জিমা মানতে দবাই বিজি সেলাইন পেন্সি লাং চপ মানে অপারেশন পুতে লাগে আকুই রিস্কি হরমু ই তুম গোল বাদার অপারেশন পুনন অ্যাপেন্ডিক্স অপারেশন আচ্ছা তো এসিয়া রিক্স কে দো আকো লাগে ফুটার লগালাম বিনা লাসি রিক সালাম দো লাসি পেনাং আন তুমকে অপারেশন আর দামতে দিয়া তিতি দো আকো খরো সালাম দা দোক টাঙ্কা মাহালাম দা দোক এতামে জং সি অপারেশন নাসি দাম জি বলতে কো আন মা কে ক্লেম দাব লা আন হলো কে মে কে জং সি পাদে আর থোরাত পুতে লা তালে দা পাথে মানে অপারেশন ক্লেম জি বলতে নাংলি আকো এমআরআই ক্লেম থু নাংলা হালা সো এমআরআই লং সি তুম চিনি থু পোজে জং সি স্ট্রোক প্রেসার স্ট্রোক বাং বলতে লাকে নিতুম এমআরআই ক্লেম লোপতে বা হলা এজাটা স্ট্রোক ডোলাং আবি ব্লক ডোন চেক বাং বলতে তো এমআরআই ক্লেম লোপতে হাদাক চিনি জি থেকলং জি যে লাসো এমআরআই পেন লাসো আর নার্ভ সেলস প্রথম বা ইফুটার লক লাসো পার্ট বাং জন্তু লা ব্লক চেক লাসো পি তুম রেং বমলাং মা জং সি কি থিতাং লোপতে অপারেশন মাতা ক্লেম তালে বেল সেটা জং সি থিথেলা রেং বমলাং বানতে অপারেশন ক্লেম তে চে ব্যাং থুজি লাসো আর চান্স জং সি দোলাং লাসো এমআরআই কে ক্লেম মেসে নাং থানজি লাসো এমআরআই ক্লেম পেন জং সি লাসো অপারেশন ক্লেম দোন ফিট বা লাসন পেন কেচে ব্যাং জি আর চান্স তো বলতে লাগে অপারেশন ক্লেম লোতে পেশেন্ট নাং কি মেজি সে আর চান্স কে ওম সেটা জং সি নার্ভ সেলস অলরেডি কি থি ট্যাং লো এমআরআই লং জং সি ক্লেম পেন কি থি ট্যাং বুঝি নাং থান লো বলতে লাগে ক্লেম তামে লানালি দো এ দেখব লালো লাপেন অপারেশন ক্লেম লো বলে একদম 100% মেদে জি আপনাকে ব্যাং জি পুকে কালি মুঠে পেনাং আন হরমু বাংকে নাংলি রিকভারি জি ইম্প্রুভমেন্ট কে দো জি অপারেশন দিয়ে ফিটা লানা দু নাং পিক জি দোলাং দবাই কিছু নেই দোলাং আজাকা কমপ্লিকেশন লাহে আবি দে জি ইনফেকশন স্পেন সেং লক লাহে লাপে নাংলি সুগার কে দো পেশেন্টে সুগার হাই কন্ট্রোল থ্রি বলতে ইনফেকশন নাং দুদুন থু কক বলতে লাহে কে নাংলি রিকভারি মা কিছু কেমি দে জি আং দে বা ইম্প্রুভমেন্ট নাং দেংলং নাং পাতরা দুন পো লাহে কে লাসে ইম্প্রুভমেন্ট 100% আমি দিয়ে থাকে আকো লাহে লে জংসি সুগার ডায়াবেটিস পেঞ্চাংলো সুগার পুনন লা ইনফেকশন দে তামে আর পেশেন্ট অপারেশন দিলে 100% মেদে জি পুফান্ডা কালি মুঠে রিকভারি বাং প্রাপচে জি নাংলি দবাই কে চোপেন চটকে রিকভারি বাং নাংলি আর্টা কম হেক বলতে মেবি 80-90% নাম্বার রিকভারি দো থেক সেটা আর্টা দো লো লাপেন কাপড়ে কাপড়ে আগে সো দো বলতে মেবি 50% বাক্সি রিকভার দো চত থেক কো প্যারালাইজ কো পুন আসি প্যারালাইজ মা লাপুনা এক্সারসাইজ ক্লেম দো নেই ফিজিওথেরাপি পুসি পুল যেমন সে এক্সারসাইজ ক্লেম দিন দিয়ে বোতে লাগে আর রিং লাপুসি দোবার পো লাপুসি চেকিং হেক সন্দি দোবার পো পেনাঙ্গান তুমি চেকলো জন থম চেকলো জন নি চেকলো জন ফ চেকলো জন ট্রক নিঙ্কান ইসি নিঙ্কান হিনি মেবি নিঙ্কান ফ অনতা লাসন আপর্ণাঙ্ক টিটি লাপেন ব্রেন স্টিমুলেশন বুদো এফু তার লং স্টিমুলেট দুনাং জি নাংলি আর্নি সুলং পাং নি দুনাং পো হুইল চেয়ার লং সন পাং নি দুন সি ফোস পেশেন্ট বাং 60 ইয়ার্স লো বা 70 ইয়ার্স লো হোল আসত আলাং কাই হুট কপি পিসিয়া লুন সি কার জুমা কপি পিয়া সিনেমা সি কেলাং মা লাহে বাং নাংলি ইয়ারফোন থন রা পার জু নাং পো বা লুন পুনন লাহে টিভি পালাং নাং পো লাহে তা ইসি রিহেবিলিটেশন পো আর মুসন লো লাতা ব্রেন লং স্টিমুলেট পো পেনাঙ্গান তুমি

theklong la son pisan aphian ge lun nun thu kong di tida do cinema lam ning jere ti tida do penangan ke si recovery long li silata si rehabilitation son lo sida 100% ke bangi pu bangke nang la bangke operation non operation se non de wai pen chon non la bangke dang wet ta thek alpen isi ning je di amang ke non kaswania tim ben la so stroke apu thak non itum awareness jundu nang litum ki bilake ekdum la so apor ge map pikalam lo the mane stroke pu ke kaita akang samaporochi abisike on stroke nonri dakle hospital long langdam sita arni wangta stroke patient bangini bange thomke admit nangli jongsi tum statistics langdam polote ke phang o hot bangke stroke bangke komche jumche sita winter hot bang mane kang samapor hot bangke stroke bangke do pik pik akai matala so stroke joini si penang an amuni tumge ki thinang lo lake ditum kar biang long death pa long death pukali lake lake india der lo pirthia dangan ta la stroke number 1 lo thone non ke pressure sugar athu ge mat hypercholesterol dyslipidemia pulo lahaya ke so ke pirthia dangnon ke paum plu plo muthe muni tum pc lan la so pressure sugar long pc pancreatitis tilo je laha ke malaria dengue typhoid pu ke son men men ekdom pes ke so ki chung ekdom la pupo la poson kale det masi pancreatitis sugar pressure lahai ge lasi joy joy joy pensi men men ke patan crack la son potsi la non kang sama por hu la so awareness bi kon klakke mi olam la pen ka anutin phanan le chuning riji pu ke ni tuma viewers so an phanta je kang sama por hu especially la ban kang sama por kare lo ke phangotan ang pressure do tum pute pressure ka ta je check ver nang ji 40 years atha klo pulo de but non ke kitapen ta stroke pen ke thi ong joy ni ba kidney gisu men ki thi ong joy ni athane pressure joy ni pose kidney de hinu dakti sugar joy ni kidney de hinu dakti la so posi কিতাপন তালাচি কেথন পনতে আপ্রাঙ্কে নিকান প্লিকে পেনতে এভেয়ারনেছ বিপনং পো হেলথ চেক আপ দোনং পো প্রেসার চেক নং পো কলেষ্টেরল আথু হে চেক পনং পো পুসি আপ্রাঙ্কে পাছে থাং সিতানন কে লাসো কিসো কে অং অং পেনানমনি তোমা নিকান নিকান কি ওয়াংটা কাটা কি থিনা কে অং অং জয়নি সিনন কে নিকান ফংকে প্রা ফোপেন্সি নন কে লাসো এভেয়ারনেছ মানে হেলথ চেক আপ চে চেক ভেয়ারনং জি পুসি নন কি কিতাপন পাছে থাং পনব লাসি নলা কাং সামা পরত বঙ্গে কাইতা প্রেসার কে দোতুম কলেষ্টেরল মানে লাথা থু কি অং তুম লাথম আভি টেস্ট মে আভি টেস্ট ক্লেমে লিপিড প্রোফাইল পো টেস্ট লং তেনাং লি নাং লি ব্যাং লং আ থু কোন সি আকিং নো থু কি অং মালা বাং চিনি পন পো লাসি লাসো আ টেস্ট আনু তিন ভান্দা লি চুনিং রি গে লাসো আ টেস্ট ক্লেমিক থা নাং লি তুম কনফ্লিক্ট কেপ আরটা দলো বা কে পার লো জং কি লি লো নি কনফ্লিক্ট কেপ কি লো লো পোতে আনু তিন দা নি কান ই সিপেন হে ফয় গে লাসো লিপিড প্রোফাইল পো টেস্ট বাং কে আনু তিন দা ক্লেম নাই লাপেন প্রেসার বাং চে চেক বে নাং জি আবেদ্যাত তুম পুলোতে লাগে সেটা আমি চেক বম নাং পো আপেন দো তুম পুলোতে লাবাংকে প্রেসার ডোবাই চো তুম পুলোতে কাইতা সেক লাং বাং দামসি ডক্টর তুম দামসি তুম কনসালটেশন এন বম নাং জি যে গসন ছিল সো প্রেসার কে কন্ট্রোল ইমা গসন ছিল সো আথু আমি তুম লাসো ব্লাড টেস্ট সং জং সি দো পুলোতে গসন সি আথু পা কম দুন জি মা কে হিং নো আথু হে পা কম দুন লাপেন উন আন কে আনু তিন থা ওয়েট বাং মেইনটেইন নাই একরম বাং চবা থিও নাং আনু তিন থা একরম বাং কে ইসি ওয়েট নিউট্রাল সি বিনিং জি ওয়েট ম্যানেজমেন্ট বাং চি বিনিং জি লাসে নিলে চুনে রিয়ং তুম লাথে মানে কাংসামা পরত কে নেতা তুম কাংসামা জয় নে ইফু তার লক লং আবি বং আছি চি বেত পঞ্চে থান বম লা সো আবি বং তুম কাংসামুত কে আন সো সি আকু নাং বিদুন থুলা লাসো নাং বিদুন থু পুলোতে লাকে কাংসামা জয় নে ভেসো স্পাজাম পুল লা হাই আবি তুম আছি চি বেত কাংসামুত বাংকে আপ্রাং জং সে কে ফাং হন বা নরমালি হুত সাপোজ নাংলি জং সি 0.5 mm পুলোতে নন বাংকে আন সো সি নাং বিদুন পা সাইজ এংকে জং সি হাদা আথু তুম অলরেডি কিচিং পেন প্যাং টাং ডো লোকে ব্লক টাং ব্লক হয় দলো পুতে লাগে আসাইজ বিলো আনসো সে ব্লক টুন থুপ লাগে লাসি বা প্রেসারটা টান উতুম কে দবাই চোপ মেকা কে পুলোতে আসাইজ ভেগ জনে আনসো সে প্রেসার অং থুপ ফুক ডাক ডাক ডাক লাসে কাংসা মাপল থালো স্ট্রোক কে অং নাইকে লাপেন প্রেসার ডবাই কিছু লাচু বম ডাং তে কসম ডং স্ট্রোক লং থুপ নে পুতুতা দুতা থে কালাং নালে রেগুলার চোমা চোচে মা লাতা চেলাং লং জি আকু জং সি রেগুলার চোপম পুতে হলা পাওয়ার বাং চক মা চক চে মা লাতা চেলাং লং জি আকু জং সি নালে প্রেসার ডবাই বাং চোপম লো আন্দাপু বাং নাং লিং টিকি বাই চুদুল লক বিয়ক চুল লক লাই ওকা ওকে চুল লক এক্সারসাইজ সি আজা জে পুতে লাতা আকু আলি মিটাত পো আজো মেক জাং পমে কাকে টেনশন এন পিক পিক বলে লাতা লা আলি মিটাত পলকে আসি লাহেতা চেলাং দুন নাং জি সো ইতুম জে পেনাঙ্গান তুম লাসো কনফিউশন মাং দলো জে লো প্রেসার লাপেন হাই প্রেসার লো প্রেসার পপ আপি চথুরে তিতা দতো পো হা হাই প্রেসার দাম সেজে দতো বা হাই প্রেসার পপ কেচেরি পপ আকো লো প্রেসার পরে দাম দে দিয়ে দো লাসে লাসোর মু চিনি জে বাং নিতুম ফার্স্ট চিনি নাং জি জে কপি অর মু চোপেন্সি হাই প্রেসার দামি মা কপি কি চোপেন্সি নিতুম লো প্রেসার দামে প্রেসার মেইনটেইন দনি মা সো লো প্রেসার লালে কাপরে টপিক লন লাগে জং সি লো প্রেসার জং প্রাঙ্গে নিকান ফোন কান কে বা প্রাঙ্গে 140 পুসে পুনো তানন কে 130 আ থাক লবে পেনা না গাইডলাইন দো লটা 130 আ থাক বলো বলতে একদম হাই প্রেসার পুসে দাম পো 100 আ বেয়ার লো বলতে একদম লো প্রেসার পুসে পো দাম পো সিস্টোলিক ব্লাড প্রেসার

0: আর বাংলা বাং লাসি লো প্রেসার প্লো একদম লো প্রেসার জয় নি বাংলা বাই মাথা নি তুম এলা সো প্রেসার স্ট্রোক বাং লং লিল সেটা নি তুম হল আসো ও নিকে কাই মাথা প্রেসার কে কম কেটা লো সিদ আনটা কসন নং স্ট্রোক লং পাবনে আথে মানে আরো এ যারা স্ট্রোক লোক মেবি আমি দাক্রম থিও থেক বা আথু রমু চৌর থেক ফাস্টফুড চৌর থেক কোলেস্টেরল বাং বাং লং দৌর থেক লাসো পোটা হল আরো এ যারা স্ট্রোক বাং লং থেক লাসি মুনি তুম পেনা তুম প্রেসার লং সে কনসেন্ট্রেট চটিটি দাদা থেক পন লং লাসি যে স্ট্রোক লং পো পেশেন্ট বাং পো লাগে স্ট্রোক লো পোতে হল তোমাকে তোমাকে কুইশন আর জুথর স্ট্রোক কালি বোঝার লাগে কসন সে স্ট্রোক পোলাকে কাইটা প্রেসার নিয়ে নর্মেল আংসে কে প্রেসারটা লো থু লাং লাগে আতে মানে লাগে প্রেসার কে কাম এলা সো স্ট্রোক কে প্রেসার পে আন্ডার লেকা মারে রিলেশন কালি হলা আথু লাহে আলাম তা দকো লাসি লো প্রেসার কে দতম বলতে কসন সে প্রেসার কিছে মেইনটেইন দনিমা লাবাকে লো প্রেসার বলতে পেশেন্ট আফুয়ার্টিং দাতে উইকনেস দতে ক্রেপফিট দতে লো প্রেসার বলে পিপল সি লো প্রেসার লোমা লাগে আকস দুপিক মজে থান থানা লাগে এটা লো প্রেসার তো তুম বলতে আমি কে মেইনটেইন দুনেই বাং গেল তোমাকে মেবি ইংটি কে বাই চুদু নাম পো মেবি লাহে রেড মিট লাহে চুদুন বলতে প্রেসার বাদ পো আকো নিতুম জং সি প্রেসার নর্মেল লো পড়া যাক আকো চথু রেট এটি সিতা মোবেন পুবম লো পারটা ফ্লিক ক্যাপ লো বলতে নালি মেবি নন ধু কে চেক ফুট প্রেসার নর্মেল তা থাকে নর্মেল পোমা নালি নিং রং লো একদম চোরেল নিকা নি সিহিনি চেক দিলে তা নালি আরটা কে ফ্লিক ক্যাপ লো নালি সুগার টাকে দোতাং লাপু বলতে নালি চথু রেট লাগে হাই প্রেসার লং টু পপ থাকে আতে মানে নালি কপি কিছু মানে প্রেসার হাই প্রেসার কে বাদ দিতে তিমালা বাংছি নি নাংপো ইসি বাংকে ইংটি কে বাই কারণ নুদাল পেনা আন্তম লাতা ক্লেম থুরং দিতে ইংটি কে বাই বতে হলো আকে লক মাঙ্গে সিচো নাং নে আকো আর নু পলা মাঙ্গা আকো চতু বম লাপুতি তিতা দো তা ইংটি কে বাই গলা হান লং কপি মা কি পিলা মাঙ্গে চতা চ সেটা এক্সট্রা সল এক্সট্রা চবে দাগ দাগ কুবাং লাকে ক্লেম নাং নিলো নেক্সট বাংকে ফেলো হান ফেলো হান তুম কাংময় হান চচো কালাং দাং চচো দাপ ফেলো বিদু নো লাসো ফেলো দামে প্রেসার পা বাতলা পেন আসার দিব সে আসার পুনাং কমা আতে মানে আসার নিতুম জন্তু হলো সব প্রিজার্ভেটিভ কে ইংটি সিকিবি কে লাসো পোতা আসারটা কিছু পা কম নাই লাপেন পাপড় পাপড়ং নাই ইংটি দু পিক পিক পা কম নাই জি লাপেন অকাং বং বলতে রেড মিট স্পেশালি রেড মিট লাঙক ওয়ক বাং ইচ্ছত আমি থাকতে আর ওহান থেসরি বাং কো আন্ত আমি ছোট আমি প্রেসার দুটুম ছোট লাহে যে কিছু নাং পোবো বাংলো সেটা লাহে রেড মিট বি অক মেন চেং লক ফাক অক ওক আক অক উথুং অক ইংলং অক লাহে বাংকে পা কম নাং পো লাপেন হাই প্রেসার দুটুম বলতে মেগজাং তামি সিক্স সেভেন আওয়ার্স কে এইট আওয়ার্স লান বাকে মেগজাং নাং জি লাপেন টেনশন তামি লান স্ট্রেস এন্ট্রি টাং নি টেনশন কে আনুতিন উনি দা কাই লং দু বম্প লাকে দু পিউ থেদু টিকে সেটা আমি পাংক্রে দুন বেই নাং বা ইগনোর দুন টেক নাং পো আজা কর্মকে সো লাই সন ল মেইনলি পুদামি বাংকে নালি নন জংসি নালি সাপোজ টুয়েন্টি ইয়ার্স ফেলাং থার্টি ইয়ার্স ফেলাং পুলোতে নালি তো নন কে চক সেটা নালি নিকান থং ক্যামেরা ফ কে পারলো পাবলিক ক্যাবলে লো বলতে নালি নন পিনি কে চেক নালি নর্মেল আছে সেটা নালি লালে কি চোরে জি একদম এক্সারসাইজ সে জি পুফান কালি নালি চে চেক দুন বম নাঙ্গু লাগে ফ্রিকুয়েন্ট ইন্টারভেল রেগুলার ইন্টারভেল নালি চিকলেও জন পেন এফ হয় আমি চে চেক দুন বম মই প্রেসার গে কে চেক দিম কিন্তু নাহক তাদু ফার্মাসি লং দম বা নালি লান পেনে পুদে জয় কে পুতে অনলাইন সিটামি নালি মেশিন ডেলিভার মেশিন দামে নাংলি চ অর্ডার মে লাসো মেশিন নং দা নাংলি চ অর্ডার পিসটা সাবকে পেনা দু নাকার জুদু মেশিন লাসো ব্যাটারি গেলাং প্রেসার মেশিন পেন সে গেলাং হেম নং প্রেসার গেলাং মেশিন কপি লগে চে প্রেক দু বা কন সে একুরেট মা একুরেট রে মা পুনাকার জুমতা তো এক্সাক্ট একুরেট কে কালি ফাইভ টেন বাংকে আসাব ডিফারেন্স কে দুটো সেটা নাহলে হেম বাংকে লাসো ডিজিটাল বলো ডিজিটাল ব্লাড প্রেসার মনিটর মেশিন লাপেন সে মনিটর দুন মেন হয় তুম এটলিস্ট ফাইভ টেন ডিফারেন্স কে দো এটো কে দো একুরেট পু বাংকে নিপু দাম দে আসাবকে ডিফারেন্স যদি এটা লাপেন নাহলে তুম নাহলে তুম চি চিনি ইকপো যে নিলি প্রেসার লান হাই ও পিনি লান লো বলাসি নিকান থং কেবরা ফ কেপার লোপতে আপলি কেপ কেপার লো বলতে নাহলে তুম পিনি নর্মেল লাথে সেটা ফ্রিকুয়েন্ট ইন্টারভেল নাহলে তুম লাকে প্রেসার চে চেক দুন বম নাং বলাকে
1: কাছে থান নাইন জি আলাম কে দো ইক পিকলাং সেতামি আপরালাম দো ইক কপট পিনি ইংডেং ইসি অক প্রাণা যাই মেকালং প্রেসার স্ট্রক পু থাকি লাপানলি ইংটন নিককল না কার্ডম
0: কার্ডম
1: লাপান পর্ণালি তুম অক প্রাণা যাই মেক আং দেং লং পেন প্রেসার স্ট্রক পু থাক ডক্টর প্রিন্স বি লাপেন হুদবাং ফি ট্রেসি রং পিপি আতুমাং বং চিহু চিপুত আরজলং ইকটাং লো অক প্রাণা যাই মেক আং দেং লং পেন কি লাপান সি কাংটন নিক লো লাকি আকাশবাণী ডিফু আদুন্থু ইংলিশ আলু নজায় মেক আং দেং আলং পেন নিকি মিনাজ কিলোন আলুন আর জুয়েক সেনাং আলুন আলাম থি রাইট বাই মাই সাইড

0: আভা রাখি।
1: ইফকো ন্যানো হারৰ যাদু কৃষক হওক সমৃদ্ধিশালী।
2: লাকি আকাশবাণী ডিফু আদন্থু কাপাঠুয়াজাই মেক আং দেং লংপেন জিমা পুঠাক স্ট্যানলি ইংটি লাপেন হুদবাং ফু মুখরাং বি আতুমাং বং চিহু চিপুত আর জুইক সিনা
3: আদম পিনি স্টুডিও লঙ্কা চু ফাপন লাকে আকে হাই স্টেলিন ইংটি আলাং লিকে কার্বিয়াং লং ওয়েট লিফটিং এসোসিয়েশন লং তা কংচুন বাংলো আনপার তা আলাং লিকে কার্বিয়াং লং

0: কাসা স্টেডিয়াম রং নাং বিচেং ডাক মেকে কে ক্লেম লো লাতাম আপর চি তন্তি দেলে জয়নি তা জিম মাকে ক্লেম বম লো নন আন্তানি নন নন স্টপ নন জিম ক্লেম কে লাহে লা
1: আপর মানে পর ক্লেম বমলা তাতে লা জিম কে ক্লেম আতুম কে অং দুং ঠেক দুং লং লং লাসন নানি কাছে পাতে দুন তাহ পেনে কার্ডিক কি রুং তাহ কপিনে লাসন আর জুলং লং লাসি নাংলি জিম কে ক্লেম পেন কোনাত নি কাছে পাতে দুন লাপসন দুলুমা
0: ও জিম কে ক্লেম পেন নিলি দল নিলি কলেজ আহুট আনগে নিলি সাপসু পাথুল মানে হলা সুত কিছু আলাম হইলা পড়ো যে জিম ক্লেম পাওয়া আমি কার বেঙ্গলং কে নিংদুক আলাম হলা সুত নিতুম ফান নাকে কি পন বাঙাবে কলেজ আনছি জিম ক্লেম পড়া জুট কিন্তু আমি আফি বাঙ্গে 2013 আলম পেনকে নিলি মেথাং বাসে আ কমিটি দা সেং এলো মানে নিলি মেথাং জিহু ডাক পেন সেং কে নিলি নন টিম তামে পন বমলো আসন থাক কার বেঙ্গলং পেন তামে তুম টাক ওভার ইস তামে দা কার দিফু কে পাতি উতা জিম প্রোডাক্ট লো ডাক পেন তাই তুম চ্যাম্পিয়ন পেন না সাব লং লো ওয়েট লিফটিং লং তা লং লো টু নন হেলাং গে দাম ওয়েট লিফটিং ডিব্রুগড় তাই তুম আলো সো লং লো কাপড়ে তো আলাম হে আকো নন হেড লং নন দং হে ধেমেজি লং তামে বডি বিল্ডিং তামে কার্বি কালি হে তামে লতা কার্বি নন তুম জিম লা প্রোডাক্ট লা আলাঙ্গি তামে সিলভার মেডেল লং লো লাসা থাকছি নি মেথাং মাতা নিলি পাওয়ার লিফটিং বাছু দুন বং নিলি দাং ইউক্রেন লং তা নিলি গোল্ড মেডেল লো আসনা থাকে নিলি দা অল ইন্ডিয়া লং তা লং দু নন হেড জং নাই রে পাঞ্জাব মহালি লং তা নিলি নন দুবাই সিলেকশন ফা নিলি মেথাং বেছি মাস্টার্স ইভেন্ট পাথু দুন পে নিলি ডাক্তার চি পাউন দুন লো জিম পেন কে লাহাই
1: নাপে নমাত ইলে তুম আলং কে ক্লেম মাতে লা জিম কে ক্লেম আলং একে থাম তা ইতুম আখাই আতুম লপসন দুলুম আলো
0: নাংলি হক পেলাং দাম লুপ জিম কে লাগে নন কে কুপল গ্ল্যামার মান দেলো নন কে আসি জিম কে ইনস্ট্রাক্টর দো নন কার বিদুম তা দো আলং তিন নাং তা দো স্টামে হক পেদ নে পুনাই মাগে নন এক আলাং তুম তা ক্লেম পেন সো এক্সপেরিয়েন্স পেন সি জিম বাঙ্গে তুম কিবা মতা জিম স্যার ইনস্ট্রাক্টর হক পেদ সার্টিফিকেট আবে থে না জিম ইনস্ট্রাক্টর সার্টিফিকেট পেন নাং দাক দো পিজি না ফিজিক ইনস্ট্রাক্টর দুই বেলে তারপরে না ডায়েট ইনস্ট্রাক্টর দুই কাপড়ে আছে না ডায়েট কিছু তুম দম হতে থাকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে না পাঁচ তাপ ডায়েট পাঁচ তাপ পাঁচ প্রুফ দে চকে দেয় লাসি এলা ইনস্ট্রাক্টর তামি দোলো তামি তুম কোয়ান মায়া কে না কি নাঙ্গি হ্যাঁ হলো আসো আনলে দাম দিলাম লাহান লো নন কে নন দিফু লং তারপরে জিম দোলো বেলা কার আমি থাং আর্লেং মাসি দল দং নহক আমি বিদলো নন জিম কে অঙ্গে দিফুকে দপিক লোম তিনা নন বুকা জানা লমগে কার বিগালি বাঙাসো তুমি জিম ইনস্ট্রাক্টর খেরনি লোম তা বাঙা তুমি কি দোয়ান বাঙা দিমা বা ইনস্ট্রাক্ট তোলা কার বি তুম তা নন কে ফিরুন দিলো লাসব থাকে দুন বম লসামি নন তুমি নাঙ্গি বাঙ্গে হক পেট লাহে মেসেন ইনস্ট্রাক্টর নাই থে তুম ফিজিক ইনস্ট্রাক্টর দি কোলা মেইন বাঙ্গি তুম ডাইট হে ডাইট ইনস্ট্রাক্টর বাঙ্গি তুম মে পিকনিক আথে মা জিম কে কেন কিছু জুন কে দো থাক নাং রেস নাই কো সন মা লাহে নন লাহাই বাং ফানি তুম কে মেসেন ইনস্ট্রাক্টর দো নাং লালো আ কোর্স তো দো ইতুম ইন্টারন্যাশনাল কোর্স দো লাহাই তুম লং বাং রাই তুম তুম এন্ডু নাই লাহে লা
1: নন মা ইতুম লং জিম কে থানা দিম দো লো তামে কে চক লিম পোজাত বাং থাই মংলা
0: লালো কে চকলি মানে দোল হে তামি বুহে বুহে না থানলো মতি দে তো মা ইনস্ট্রাক্টর বাঙ্কে মানে সার্টিফাইড ইনস্ট্রাক্টর বাঙ্গা বেলা
1: আ বেলা আ বেলা
0: নন মত কে
1: তাতে লা জিম কে ক্লেম লং জি আফান লাসোর তাপে জি ক্লেম নাং জি লাসোর তা কে ক্লেম নু পুলা পসন আরন
0: ও দো দো জিম হক পে না জিম ক্লেম নাই পে না 17 ইয়ার্স পে নতে পারফেক্ট লনা
1: ও লান লিভ এক নাই
0: না না মানে আন মানে না হেভি দা রুম মেলো
1: ও ও ও
0: আকে না নন আ প্ল্যান এ কালি পুতে না জিম ক্লেম নাং পোহে তুমি 13 ইয়ার্স পেনা কি ক্লেম মেলো হে তুমি তুমি লাইট হাই চেক ক্লেম নাং
1: পো কার দিগান কি রুম
0: নাং আর রুম পেনা তুমি মেইন কি নাং 17 পেনলো তে নাং আরাম সে নাং নাং নি হাং লিং রা রুম পাথে নাং বুড নাং স্কিন নাং নাং রিপি আ তাং টাং বো মদি লান কে মি
1: কো মতি
0: লাসো লাম তো সে আজা তা টার্গেট দো পজো লাসি ক্লেম তাব নাং নি পগলে হে লাকো নাং দুসি আকার বিহে কো মে আকার দিগ রুম তাব রুম প্রুতে নাং বডি পেইন দো পজা দো পরসো সিস্টেম দো মতি মানে নাং ইলি তুমি চিনি লো মতি আর লোড কে এন উন পে আজা কোং পো লাম হে লাসো লাম 13 ইয়ার্স পেনলো আব্বা ফ্লোতে হেডি লং লো
1: পুলো তাংতে লা বিচারালাম জিম ক্লেম বম তুম মাতে লা জিম কে ক্লেম মুনে তুম মো আজা কি দিং আফি কুসন সে ওকা প্রান দুজি
0: নে মা নে চিনি না মতেং জিম ক্লেম বম তুম বাই বা জাগান তাই দিক পেনা না তুম বাঙ্গি পিলোমা রেজিস্টেন্স হে মানে কুসনে কার আরলেংলা মেনচি আচ্ছা কং হে কিছু চাকা যা কং পিনে আচ্ছা কং তা তুম দোবম তি আসি পেনান কে সারা তুম সামে রাসো জিম ক্লেম বেরা তুম গনন তা সার্সি দিয়ে একটা সোনা নাকটিক দো আর তেমা তো মানে কুপি পড়ো মা আ অক আবু দিয়ে মানে ইটস এভরিথিং মানে একদম ফ্রি লাভ লোমাতি মানে আ অক এটা মানে কুপল ফ্লেক্সিবল লাভ লোমাতি লাসি আর তোমাকে ম ফি ধাই দিয়ে আসো বাং মেসেন ঠিক লাসি লাস্ট গেলি জিম ক্লেম রেলে মেস যদি পুয়েলি লাং তুম তো আমি মেথাং হচ্ছে কেয়ার দো নেই আর লাম থাকছে লাং দু নাই কাছে লাং তোমার ডায়েট লাম দো আর লাং তোমার কিদ্দো কে থাক আলাম দো মতি দি জিম ক্লেম রেট পালাম আলি মতি লালো লাসি জিম ক্লেম তো নাং আপ্রাং সি নাং 70 লোতে নাং ক্লেম বম লোতে নাং বাদ বম পকালি পুতে নাং পাকম বম নাং পুনাং জাকং নাম থাং সিন জাকং চিনি মতি ক্লেম তুম নাসি বাংলান উনে নিলা

0: খেলি নন খেলি আছে মেন মডেল ফিজিক বুঝি তো মডেল ফিজিক ফিজিক্স হে ফিজিক হে লাতুম তা দাগ দলো নকে এথলেট তা ফিগার তা দলো নকে লা চলো নকে কে খেলা তোমার কি দলে না জিম কে নকে মেটা নি আপ্রাং তা মেথান ল লাসি নাং নম্বো নসি নাং বল পাথুই পুতে নাং লা কেং থাই হাই মারি নাপো থাই এক্সারসাইজ ক্লেম নাং পো লাই কেং ফু পাওয়ার ফান হে লাই তা ক্লেম পো কে ব্যাডমিন্টন তুম তা লাসন ল সব দাগ দো এলো কে কাটে বাই তুম তা লাসন ল দাগ সি পার্ট পার্ট দো এলো সি জিম কে নকে তে নিপুরের তে মাস্টার অফ অল গেমস আসন ল নন মাকে নাং জিম নাং উইদাউট জিম কে নাং নকে আজাত তা ক্লেম উনিলো নন কে না
1: তাংতে লা জিম কে ক্লেম আকি মি লাপসো আপোর লাসন দুদু মালা বিসারলাম আদা বি ক্লেম সিমি আনি সাম ক্লেম সিমি আনার লো ক্লেম সিমি লাপসন দুদু মা
0: এ নি পিরথে দা তা জি থানম দি কে মে আ জি থান লাপ লো কে আপোর জি কে মে নাই কা দা ফেলো লম দে থাং ক্লেম দেট পেনো দে না একদম টেনশন ফ্রি পো জাত পো না ক্লেম নো পো তা মুনি তো আপোর স্তন্তে পেন পর সি আ জু তো ক্লেম মাং দু কগলো আ জাত তো আকো না আ দা কে ক্লেম কে নাং ফুল এনার্জি লং পো না ক্লেম নো জি নাং থাঙ্গে মাথা বিপিন মুসি ক্লেম্পু মাতি আদ আনি সা মাজু পুতি না পিনি ফেনিয়া আকাম তা 2000 তো পকে ক্লেম কান মা কনসেন্ট্রেট জি কনসেন্ট্রেট উনি দাদি তো ককতি মাতি লেলো আদ দাপুতে কে মে নাই লো লেলো কে ক্লেম জি ফাঙ্গি উন প্রতে আকো তুম তা জি থানো মতে আদ দাপ তুমি ইন ই হাই ক্লো লোপতে এ বাং হাই তো মে সেন বলা সন হে লালো আসি উন আন কা দাপ লে উন তে মে নাই লো পয়সা জি নিলে মাথা লাম লো
1: কালাং কালাং তাতে লা জিম কে ক্লেম লং কে বিসারলাম আকার দিক কি রুং তো হপিনে কাং দই তো হপিনে কে সান লাভ সন্দু লাসি লাহাই ক্লেম ক্লে প্রাং কে চেং সি কে ক্লেম নাই লাভ সন্দু মাল হাই ও কে পার ওমা ফান লাভ সন্দু মা কে চেং সি ওয়ার্ম আপ পসন
0: ওয়ার্ম আপ কে লা
1: পি বাং লগে চেং সি নাই
0: ওয়ার্ম আপ কে নিতুম কে ফাস কে লা নজন বাইং চিন হাই রুই তামে খালি বার বসে ক্লেম নাং পো আ ওয়েট পি পিন বসে আ রেপস বাং পাউং উনাং পো জেনে মা নাং ডাম্বেল না হরাই 30 কেজি রুং বের পতে না 5 কেজি পসি না বাতাই কই প্রবাগ ব্রুংলাং পো লাই
1: চেং ফান লাই
0: কে চেং হলাম না আঠো হাই বাং বা ফি নাই মতে লাস্ট ফান হাই বাং বাম আপ বাং কুড়ি নাং পো নাং ও কালি পুজো নাং মো ফি নাং সাইড এফেক্ট সন্দ কই মতে নাং নাম না সব কি ক্লেম চক চেহুত মানাং মো চেবে নাং রিসোল পি মতে রসি ফ্রি মানে ওয়েট লস ওয়েট কে কম নাই হে বেন নাং ক্লেম ও নাম্বার রেপস অং ও নাং পো লাল ওয়াম আপ লো লাগি
1: আর নিবাং তা লিন থং কেপ রুং বিয়ার পুসি পেন আপতা আদা প্রাং কে দাম পেন লিন থং কেপ রুং না ফিজি লপু চক চে
0: কি চক চে লকে না
1: ও ও ও
0: ফাস কে নাং লাইট বেড রুং বেক নাং কো
1: কার জাং বেসি চেং কো জাং
0: চেং নাং পো লাপু গালি পুতে নাং লিমো সাইড আর্থো নানি কে কাং দ কই মতে আর পিনা চি টুলে জিন দ কই মতে আকো স্পেশালি কাং সাম দিন হুল বাঙ্গে বিসি সেনসিটিভ চ্যাট বাঙ্গাদিং সাম থিবি মতে লাগে
1: কালাং কালাং
0: লাসি লাসুল বাঙ্গা সাবু চি কেয়ার টু নাং চট তে
1: তাংতে লা জিম কে ক্লেম মহে জং দা নাং লি থান ল সেটা পুথত পেক্লার থু দা গফান রিডিও কার জোরা তুমতা পাচিনি নাং জিম কে ক্লেম বলো তাংতে ইয়োগ প্রাণ লাম দ ককতে মা লাসি কপি পিয়াসন সি কিচুলং লে লাপসন দা দুমা
0: মেন ফিজিক তুম বলোতে নাং মনা মেন ফিজিক লাপেন বডি বিল্ডার্স তুম পুরোতে নাং কে চুচেরি পিলা তুমি চুচে মা তুমি গেলা প্রোটিন কিছু নাম ফ্যাটস হরমু বাং চুলং ওইলো তোমাকে ফ্যাটস পুজে আথু হরমু কে চিনিলো গেঙ্গে থানতে দে রাল তুম চিনিলো মতি লাহাইলো তা নাং জসি পাওয়ার তুম পুরোতে চো নাং পো পাওয়ার ক্লেম তুমি পুরোতে জাকং হিনেই মতি কি পক থেউ দা লাংলে লো তুমকে আ ফিজিক চিলাংলে জাকং হিনেই মতি লাসি নাং লিদা ইউটিউব ল থেউ নাং একদম স্ট্রং ম্যান বুতুন লা লাইন চিন লাপু ডেডলিফ কিরুং বেন স্ট্রেস কিরুং পুতা পক্ষে হা পুচা জকং নকো ইমতি লাইল লাসি লা তুমি মঙ্গা জারা চুপু তামে নাং লা নন লা নাং বডি বিল্ডার্স তহ প তোমহাই মঙ্গা নাকে চুচেরি পে তুমি মডেল ফিজিক তুমি লা তুমি কি চুচেরি পে জিন দা তুমকে আই স্টাইল মসি প্রেক পি ইয়ে তুমি আদা প্রাং বেন বতে সালা চনাং পো পেনে চনাং পো লাসন হে লাসন চনাং পো বুতি দা ইয়া চলং লেলো আকু যে জাং থুয়ালে চলো ইন টি দা চলং ওয়েলো তুমঙ্গে লাহাই হে দো লা মেন ফিজিক পেন বুড়ি আছে ইংটি চোতে ইভি লাং দেয়ার পর তুম কোয়ান মা কে ক্লেম যা কং লং লং দেয় তিমতি আছে তুম আছে অল্টারনেট তোমাকে লাগে প্রোটিন হচ্ছে বেশি চোর পো জুস জুনাং পো আজা নাং পো লাহাই লাখ লাং পাওয়ার তোমাকে উনান মা চোর ও নাং পো ও ফেট তা চোনাং পো যা কং আল তা চোপো তো এই যা কং নেই মাদি তুমকে
1: কালাং কালাং
0: লাসি লাহাই দো লাসা কে প্রেক লালো লাসি ডাইট বাং হেলো মেন মাঙ্গে নাং পিজা সমেত মেন ইং জাং থুহান চোলং এলো লা নাং লা তোমাকে লা মেন ফিজিক তোমাকে আল তা বডি বিল্ডার্স তো তোমাকে এই সিধো তো চোদ্যা দিতে তোমাকে মানে অফ সিজন বুধো
1: ও ও ও
0: তা তোমাকে নেক্সট নন যে মা নন 6 মান্থ ফিসে তুমি কম্পিটিশন দিবে 3 মান্থ 4 মান্থ উন্তি চোর লিঙ্ক পো তুমি চোর লিঙ্ক পো পিলো মা আঙ্কে মো নেক্সট বাঙ্গে আঙ্কে এক্সারসাইজ ও উন্তি হেভি কেলেন পঙ্গে আ মাসল পা অং পো পা থেই ফানে চুংরেং বতে চুচি দে চুংরেং বতে মাসল হবে দেই মতি লাসি লা তোমার টেকনিক লাসো বাং টেকনিক হাই তে দোলাসে তুমি উন্তি চপো রিচুয়েশন চপো আঙ্কে মো এক্সারসাইজ কে ক্লেম হলো পতে লাসো পর আ টু এ পাপা কাক পা যা পঙ্গে আ বুদি আস আ শেপ পো বাং ফানে তুমি হার্ট এক্সারসাইজ ক্লেম হলো সো বাঙ্গে তোমাকে চু বাং চেরি থু পলো তোমাকে
1: ও লাসো প্রাংস চ
0: তোমাকে আঙ্কেল ইং সির পঙ্গে তোমাকে
1: ও
0: লাসন জালো তোমাকে
1: ও লাসন আরন্তা দো

0: tum non isi kam ni bathana bu gym he ke claim pen muni tum non ni chini mi pena an mang isi isi por isi side bang di a negative side bang tum kom chalang na la ni pena ne tum han thek long ha di non tum non gym mi claim tum ta isi por hu ta tum sta me kangri kang krang tum si ke ong sa me gym bang pena tum ta non che control che che tum si ong si athema tum hola kangri kang krang pen pulote ko gym claim te a ninge so ari pe ni hai back pon dokok timati basila tum jongsi gym claim pe hula hai bang ge pak irinang po ba pakom nang po isu isu a negative side bang ge asi non itum longe gym bang ge ake do ke na sa gym ge tum pe ni mehda pul mati gym ge glamour pic lasi gym ge claim play glamour opasi muni tu hedi non ge glamour adim lami mati lasi a pram ge gym ge iron lo iron gym in chin ben ja ja clean clang clung clang bo muri tum ta non mage pilo ekdom rubber plate banglo aja lo ke claim the comfort lo kola choli no ke ekdom ac da do aja do ekdom te lunda rupon koi ago gym ke theke thilong bang tv do aja do ekdom la jene banon encourage ban non ekdom international ekdom strong man pilo ke claim la le kwan ki ji lo ki rung por lang por la sonomati si glamour matir si itum lahai nai pul la itum la sini pung tum la itum gym banga ke nang sot itum un ante rongolom ta gym hedi do et pute message ji pusin মাথাপন নে হেভি জিম গালি হে
1: কালি
0: ইসলাম এটলিস্ট সিমান হে ইজ রং আ লেভেল মান হে ইসিয়া জিম দলো পুতে ইতুম কমিউনিটি হোল দা দুপিক মতি জিম হাই পিনা বস মার্ট মানে পিলমা নাং ইনে নাং হার নি কিছু কাটেন পে কাটছিল দুগি মতি
1: কালা কালা
0: নাং ফিলম কারণ হইছিল দুই মতি তা জিম লং নাং বাং পি বাং ফো বাং কেপ দং কই দপ পু ক্লেম পং কে সো আই ইন্টারেস্টেড দ কক দি মতি বলা সো লাল হইনি পং কে ট্রেড মিল কাডু নাং পজন পরে ফিজিক্যাল বাং ইতুল সি মে আথে নাং সি কাম হেলো নাং ইলি তুম জিম বুচলি এক্সারসাইজ কে ক্লেম তুম জিম কে ক্লেম পর এক্সারসাইজ কে ক্লেম তো হেদি মুনি তেদি কুপলা মাইন্ড হাই তেদি ব্রড চেট আপনা কই তেদি আই জা কং দো চেট মাইন্ড হাই তা ফার্স্ট আই ডিড মু কল তুম হেদি কুপলা রেজিস্ট্যান্স ডিপেন্ড কিছু আরনি কে সো দা দামুন কে লা তুম আরনি কে সো হাই তা তুম আথে মা আদাপ জি আং ইসি ক্লোদাং ফাগলো মতি
1: তালাং লা
0: তুমি জি পেনাং আনানি কিসু থো বা ইংলং আর লক দা তুম দাম উনসি কিও ননিলি পেন জি মাথা দাম লহে নিলি পেনা আন দাম উন গে নিলি পেনা দং চিনি নিলি নে পেনা দাম উন বুকে কে লাকম নিলি
1: ও ও ও
0: কে লাকতে এক্সারসাইজ ক্লেম সি বাং দেলো মতি
1: লা
0: সুপোর্ট দিন কে চে মেক আং কে কে লাগতি মা কে নিনি বাং নাং ককতি লা সুপার মে লা সো লা সন ন জরো মাসি ই তুম জিম বাং নাই পুকে লা হলো আতে তুম মুনি তুম কি পু হে রং মানে নে কো পিয়া জিম নি ক্লেম নাই মা হিদি কামে ক্লেম নে কে তা দা চকল পুলা পু বাং হিদি কামে ক্লেম কে নাং রে ক্লেম নাই পুছি ক্লেম চো লাগে লেবার মতি লা পাতাং নাই পুরতে নাং রে ক্লেম ইট ইট ক্লেম সু সুপ নাং নাং হেলো হেলথ হাইতা আসা প্রবলেম তো চেতি তা জিম কে নাং সিস্টেম মে সি ক্লেম জি মতি
1: কালা
0: আ পোর্ট এ ক্লেম মতি জিম কে ম্যাক্সিমাম লো 1 এন্ড হাফ পেন 2 লো ম্যাক্সিমাম তা বেশি ক্লেম উন এলো মতি নাং
1: ও ও ও ঘন্টা
0: ঘন্টা দোস না সুপার সেট ক্লেম ই বানা গাই কম্পিটিশন পিপতে নাং মর্নিং 2 ঘন্টা আর আফটারনুন 2 ঘন্টা তারপর ইভিনিং আজ 2 ঘন্টা লা বাংলা বেলেক লাগে কম্পিটিশন পেনি সুপার সেট লে তা নরমাল জিম কে নাং ম্যাক্সিমাম নাং 2 আওয়ার্স পেন পার নাং ক্লেম উন দেই মতি তা নাং হেম কাম ক্লেম নাং ক্লেম হাই কি বা হাগে নাং 2 ঘন্টা দসে দেই আসি লাগে হেলথ দা প্রবলেম দ কক টি মতি আসি এক্সারসাইজ লা পেন কাম ক্লেম কে বেলেক মুনি তু লা বাং তুম কাইতা আদি ফ্রেন্ডশিপ পাকুড়ি নি তোমরা পাপা প্রেক থেকে নি জিম এ ক্লেম পেন রং হাজিরা কাম এ ক্লেম দাম বা হাই কে বাই দাম লাগে প্রেক মতি তাই তোমনি তুমি লাসো বাং দম জিম নাম ছয় মায়া হেম তো একদম হাই বাই ক্লেম তে আজালতে একদম জল তে জিম ই বাং ফাকবো তা লাগালি মতি আসন গলি আদি ফ্রেন্ড তো আসি ইতুম লাসো বাং তুম মেসেজ বাংকে পন মেকানিক লেপেন মেসেজ আসো বাং তুম পিনাই আসি এক্সারসাইজ কে ক্লেম বা জিম কে ক্লেম প্রতে ইতুম কিছু মান আলি গেল হেলো নিমহেতে পুলমতি রেজিস্ট্যান্স তো পাওয়ার রইতু মুনি পেন কো কারেজেস পে গতুম মানে এক্সারসাইজ ক্লেম তে ইভি গে কাইতা কিবালো মতি ব্লাড বাঙ্গে ইতু সার্কুলেশন কি পাকালো মতি পাকালো পতে নাং নাং লিতা চিনি লো মতি লাসি লা সোন জো
1: তান্তে নাং লি ফান লা ইসি বাং না আর জুদু নিকলাং সুপিনসো লা পেন সোয়ারলো আজিম কি ক্লেম পথাক নাং লি পিসিপি সোয়ারলো তুম তামে জিম ক্লেম বাং দো লাসি পিনসো তোমাকে ক্লেম সোয়ারলো তোমাকে ক্লেম কাছে প্রেক কপিলা
0: ও দো লা দো লো দো লা আকো নাং জংসি সোয়ারলো তোমাকে ক্লেম কে সোয়ারলো তুম কে নাং এ আসাব ও লা হে আসেপ বাইন হতে ক্লেম চজি মতি তুমি পিনসো তুমি সোন লাভ পাছে প্লাক্সর বগে ক্লাং গ্রেও দেশে তুমি ওয়েট বাঙ্গে তুমি পিলুমা পিনসো তুমি 100 পুতে আমি আলোচ তুমকে 5-10 পারে রুং রেলো তুমকে ওয়েট সিপ কম হেক তুমকে কালিতে লাগে পিনসো তেং পুতি লাগে ফেদুপ ওলা ডাব্লু ডাব্লু ইল সোন নাকবো লাগে ওলা সক ওলা আন্দু নাং কক পোলা সনকে আলতে নাম আলো সো তুমকে জাসে মেট কে পিল মানে মোহে তাহাল মতি আতে ফিজিক লপেন মডেল ফিজিক মতি তুমকে লাসো মানসি বাই মতি লাসি লা তুম ফান পতে কি ক্লেম তলা প্রতুমকে জাসে মেট পে মানে তুমকে কি পাসি বিসি ক্লেম ফ্রি হ্যান্ড বিসি পা ক্লেম পো লপেন বার খালি বার পা ক্লেম পো আর রেপস পং পো লহাই লাসো সি পা ক্লেম পো তুমকে
2: লপন পর নাং লি তুম

0: সভা রাখি।
1: ইফকো নেনো হাৰৰ যাদু কৃষক হওক সমৃদ্ধিশালী।
2: লাকি আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম পেন আলং পেন মেঘাহরস ফারুই সিরতক বরাসির কেপ লাপেনান পার্টা নিউজ অন এয়ার এপ আলং পেন তা নাংলিতুম জাইমেক দোয়ান তার জুলং ইকজি আজুন থু লামজির জাইমেক আং দেং আলং পেন কার্বি কুর ফ আপুঠা কাম সিং ইং টি পেন লামজির কি থান আর্জু ইকসেনাং
3: কার্বি আখে চেপাচর চেপারুব লাপেন কাচিলির কুপুসন পিঠে আখে তিনটা কাপ্রেক কাপ্রেক আকুরডু কাপ্রেক আখেই পেন পাংবার লতে কার্বি আখে কাপ্রেক আখেই পেন কেপ্রেক থেপিক জানাম ইলি তুমচিনি কার্বি আখে আংবং কুরকাংথিম কুর ফডু ইংটি তেরাং তেরন ইংহি লাপেন তিমুং হেনল ইংটি আকুরাংবং কুর ফোয়ানডো ইংটি হেনসেক ইংটি কাঠার ইংটি তারো ইংলেং লাপেন ইংটি কিলিং হেনল বে আকুর তা থ্রক আন্দো তেরাং বেকি ইক বেকে এট ক্রোনিহাং ক্রোনিলিপ লাপেন ইং যাই হেনল তেরন আকুর কুর ফ দো তেরন লাংনে তেরং কঙ্কাত তেরন মিলিক তেরন ডেংজা লাপেন তেরন আই তিমুং আকুর আতুম থংকেপ আন্দো তিমুং কিলিং ক্লেং রংফার সরং সেনত সেনার পাতর সেনার মেজি সেনার পাতর সেনত সেনার মুসুকি তকবি তিমুং রংপি তকবি দেরা তকটিকি তিমুং কিলিং তকবি চিনথং তকবি রংহাং দেরা নকবারে নংডু নংলাদা ফাংচো ফাংচো লাংতেরয় ফাংচো ইংনার ফাংচো বজারু মুসুফি রংফার রংফার ফুরা লাপেন রংফার রংহাং ইংহি আকুর তা থংকেপ আন্দো লেকথে কে আপ রেংলিম রেংতে রেং অয় রংহাং রংহাং হেমপি রংহাং লিন্দক রংহাং হেমসু রংপি রংপি রংহি রংপি রংচেহন রংপি রংহাং রংপি আমরি রংপি লিন্দক রংপি ফেরাংকে ক্রামসা

Bongrung, Tiso, Tiso Rongfu, Tiso Rongchitim, Tiso Rongling, Tiso Adar, Tiso Moto, Hanse, Hanse Durong, Hanse Chinthong Lapen, Hanse Nongkirla Henlo. Karbia Kheang Bong Hakopen Nonanta Kertang Arondu. Ilitum Karbia Kheke Kaprega Khe Tumason Kali Aron Atang Do. Non Ilitum Karbi Korte Ingjiratum Kachihang Kachiron Kadure Thetan Mate Kachihang Anta Kachichinine Theglong. Kaprega Khe Keche Ahom Asu Ason Kalikalang Afanta Ik Korte Ni Lok Phi Phu Punu Pinu Kachikam Aronave. Ilitum Karbi Akheyalong Kertang Arondo. Konamana Akheyatum Kurisiangbong Chepachor Cheparok Mate Chen Chedo Arondo. Bonta Karbi Akhey Kurisiangbong Chepachor Cheparok Chen Chedo Aronave. Athema Kurisi Intipo Pen Intipi Terang Po Pen Terang Pi Teron Po Pen Teron Pi Inhipo Pen Inhipi Lapen Timung Po Pen Timung Pi Chen Chedo Aronave. Jongsi Kurisiangbong Kelet Kephet Pen Chen Chedo Dokok Pulote Kurisiangbong Ke Kursenem Pulo. Peakorte Asupi Kurka Prek Pusitame Jongsi Chen Chedo Dokok Pulote Lysenem Pulo. Jongsenem Karbi Kurfuangbong Methang Methang Nihu Dorep. Methang Methang Nihu Charkan Afansi Jongsenem Pulo. Aker kethan angtheka munit angbong kalite munit marada piangbong banga ot e kacheplang mate poling jen hijan lapen piling jen hijan chen chedo pulote senemalo api pulo. Karbiakhe along puson kelet kedokok pulote kethe keding pinpo habe sarlar radet doan chephasi ogri okhung along adayareng en nangkok pon pedo. Bonta reng bonghom mate bonghom ronghang lapen kareng rongpharpi atum karbi recho kemanahut alanglitum kaching hone asupo amatsi puson kursenem chetong nangkoklo. Karbi akhe lingdokpo asupo amatke apranamui ke enke chokche lasi ningkan pharu krerapri aprang longrikrihini habi pinpo lindokpo কেথে কিদিং কার্বি খে দোয়ান বংহম রংহাং লাপেন কারেং রং ফারপি কাপিন খাটাতেং কার্বি খে চিং রুমামাই আরন লার পন্ঠুলো বাংস আরনকে আবং পেনামার থু আবি পেনাহি রুপুসি পিথিক পনলো লাসি নন নাকাই কিরলা আহুটকে বিচার কিন্দা আদায়ারেং মারাত মারেং আফানসি আদুলার পি পনলো পুসন আরনকে কার্বি খে আফুরকিমো আলংসি দচ লাপেন কেরতাং আরন আংদেং পুসি ননপু আরন পেমানলো কার্বি আখে কুরি সিয়াংবং কে পুতুংসি চেকাম পনপো কুরজনাংবং আনকে পো আফুটু আফুরুন পুলোতাংতে পেসার পুনু পুলো লাপেন পেসার পুনু আসুমার পিনসু আফান করতে লাপেন আরলসু আফান ইংজির পুলো আপে করতে আসুপো আসুপিয়া কুর প্রেকজাম পুসিতামে কোর্টে ইংজির পুলো আপে লাপেন আংজি রাফান নাংলি নীলি পুসি চেহাং নাংজি আরন্দ ও ইক নীলিফান ইংথুম থা ও নি নীলি নালিফান ইংথুম পো পুসি ইলিতুম আংবং চেথান কেনাংসদ ইলিতুম নন ও কিমিয়াংবং লাহে কাদুরে থেতানল কাচেহাং থেকথে কাচিলির থেকথেয়াজক পেসার পুনু ফু ফি অং হুপো ওসা অংসার নেং আর্মো বং ইক নি আদি মান্তা কাচেহাং আকিসুং চেথেগলং পিনাং আবাং ফু আতুম আফু আবাং আর্তা কম হেক আমাত আ ইক আফান্তা করতে মাতে নে আবাংকে আসুপোয়া আসন চেকাম রং বন্তালা পুসনকে ইলিতুম আরনালং প্লেং দাম দে সার পালামথে থেংলংকে আর কানউন চুজেংকে আর কানুনে পুননকে থিরক্লং আরন আতাং দু আংথুন্তা কেচারলি কেনাংসৎ দু পিনাং আনালাম আরজান আংদেং আলংতা

0: কামাথা নংজি কেনংসত থেতান বিনংল কেতক কেলাং লাপেন লামারজান কে ইসি ডকুমেন নংমানল মো ওই কিমি এতুম আফান কেপাচিনি জি আং দেংল তক বাংপো তক বাংপি দোয়ান আতুমতা কেপাকেং পন আকেনংসত পু আর ডি পি পন নংজি কেনংসতল কার্ডন
1: লাপন পর নং লিতুম কার্বিকুর ফ পুথক কামসিং ইং তিপেন লামজর কিথান আর জুলং ইংল আদুন্থু লামজির জয় মেক আং দেং লংপেন স্বচ্ছতা মতি কচিপাং থির পুথক মুনি রাম রং ফারপেন লামজর কিথান আর জু ইং
2: পিনির তুম চেথানং স্বচ্ছতা হি সেবা মতে কপাং থির পন আশা আলাম থে ইং থির এটপেন কেদো কেথাক হেলো আকেনাং সত কেসো কিউন এ কেটের কে এরপেন কচেপা জগজি আফান পুলোতে কেমেসেন আতমন কেনাং সত লাসি কাং থির জির হেলো মুনির আতুমালং আহক পেটপেন কেদো কেথাক কেমেসেন জি আটোয়ার ইং থির জির পেন কেদো কেথাক হেলো এ অক এ প্রাণ আফান লাপেন রাজে মুমাং সেটামি কেলাং আবলন কেদো নিং ইং থির এটপেন কেদো কেথাক হেনলো মুনিত আতুম আক আরলো আর নামতা আক আভি মাতে আহিরজুমে সেটামে লংজি জগওয়ান পেন এলিতুম কেদো কেথাক রেংডক রেংনি পেন কাইকে কেদোমে সেনজি আফান জাসেমেত পেট পেন সন্থম আকি সুংসি আর ডি পিপর নাংজি অক প্রাণ মাতে কেশো কিউন এ কেমেসেনজি আফান এ অত ইদুর মাতে নিং ক্লার এট লাপেন ইং সামজিন পেন কামাথা পন পুলোতে পাফ্রাং পন থেকজি পুদামে ইনুতামুনিত জংসি ইং থির এটপেন কেদো কেদাম কেদো কেথাক লাপেন কিছো কিজুন পুলোতে কেশো কিউন এ আহিন পেনতা পেনাং আন কে জগদো অক প্রাণ কেমেসেনজি আফান লাপেন কেশো কিউন এ কাছেরে থেকমেক জি আফান ইসি চোচে জুন জে আফ্রাং ইরি চেপামে ল্যাং জং জং পেন মাতে সাবন পেন কাছেচাম লা সেতামে ইসি কাপাং থির আসাইল ইং থিরজির পেন কেদো আবাং ফু বাংফি ল্যাং পাংবার দামে আর জে মুমাং কেক্লেম কে দাম আবলন আকে প্রেগদো কাম কেক্লেম আলং পুনন হেম কেদো আহুতলে পুনন ইং থির এট পেন কেদো কেথাক হেলো জুং জুং মাতে আহেম ইহুম পুসিতামে কেলাং মাতে কেথেক দাম সেতামে মাদুতা নিং আকাং সামদো লাপেন কে ইং থিরজির পেন কেদো আবাং ফু বাংফি কেক্লেম কে দাম মাতে কামাথা পন সেটামে নিং ইং থিন কে মেসেন আজক পেনাং আন কাছে প্রেগদো ইসি কাছেপাং থির ইলিতুম পুদামে ইলিতুম চেপাকলার জির পেন পিন্দেং সুম্পদ লুন কান পুসেতামে আবলন কাছিপি পন থেক আলির আচাম কাছিপি পন থেক লা সেটামে ল্যাং পাংবার দামলোতে আকে প্রেগদো হিন্দু ধরম আতুম আর নাম আকিতাব আলং সেটামে কিপি দো ইং থির এট পেন কেদো হেনলো আর নাম আক আভি মাতে আর নাম আহির জুমে লংজি লাসি কেদো কে দাম কে ক্লেম কে দাম কাছেপাং থির কে মাদু আতুম সেটামে আকেনাং সত ইং থির এট পেন কেদো নাংজি আফান সনক্রিহিনী আন আংডেং জাসেমেত পেট পেন কাছেপাং থির আকেনাং সত পুসি পুদাম ধরম আলো আলং ইসি কিহির পন নিং আরলো মাতে পীরথে আলং কেদো কে কাছেপাং থির আকেনাং সত পুসি কিপুদাম হিন্দু আতুম আরন আলং সিতামে কিপি পন্ড নিং ইং থিন কেতের পেন চেপাজক জি আফান ল্যাং কাং থির পেন ল্যাং চিংলুলোতে পাপ পেন আকে জগ দো জি পু আলাম লাসন থাক থাক সি পীরথে আলং ইং থির এট পেন কেদো কেথাক কেমেসেন নাংজি কাপাং থির পন এট নাংজি কেনাং সত আর নাম কারডম দামদে আফ্রাং ল্যাং চিংলু এট পেনসি আর দম নাংজি পুসি পুদাম লাপেন আন কিতুন আহেম লুদলে আফ্রাং সেটামে চিংলু চিংথি কেনাং সত পুয়ালাম সেটামে কিপুদাম ইং থির এট পেন কেদো কেথাক নাংজি পু বাইবেল আলং পুসিতামে কেতক দো অক প্রাণ মাতে কেশো কিউন এ পেন চেপাজক জি পুলোতে কাচেপাং থির মেক এট হেনলো কেমেসেন আতোয়ার লাপেনকে হাজার আকেশো পুনন আকে জগ দো আকামতিন আলং সি কাচেপাং থির নাংজি আরন কাপাঠিক পন্ড পুদাম সিনাং বারপি লাপেন বারসো দামদে আফ্রাং মাতে দামদেত আফি আর নাম আরদম দামদে আফ্রাং মাতে আরদম এট আফি কেচো কিজুন আহুত সেতামে চোচে আফ্রাং লাপেন আফি পুসিতা ইসি কাপাঠিক দো বারপি বারসো কেদো পুনন

0: সোপিনসো লাপেন সোয়ারলো আতুমাফান আদিম আকে প্রেগদো লান পারাতা সোয়ারলো আতুমাফান ইংথির এটপেন কেদো কেথাক নাংজি আরসিক জিতপেন কামাথাপন আকেনাক সৎ পুয়ালাম সেতামে লংপন ইসলাম আধরম আলং সেতামে ইংথির এটপেন কেদোজি আফান জাসেমেটপেন আর ডি কিপি পন্ডু ইংথির এটপেন কেদো কেথাক জি আফান কাসাউর কাসাউর এ কপি কসন সি চেপাংথির জি কসন আলাং পেনসি চেপাংথির জি লাসি আর নাম আর দম দামদে আফ্রাংসি চেপাংথির এট নাংজি কেদামতং ফ্রে আচিক্লো নিফাই হিনি নিকান সুরিহিনীরা ক্রেপ হ স্বাচ ভারত মিশন কপাদোপন বম আংবং ভারত আদের আদাংপি কেটের কে এর কাসা উর কানেম থু কানেম উইপেন পেজক ওয়েক নাংজি আফান সাই পাদোপন বম লাপেন লাসো দো বম আহুত পুথত মহাত্মা গান্ধী নিংকান ফারুই সিরা ফকেপ আমেহাং কেথে কাতালন পঞ্জি আফান পানং পঞ্চি ইন্ডিয়া প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী আহিন পেন স্বচ্ছতা হি সেবা পু আসাই পাদোপন লাসি নন চিটি আচিক্লো নিফাই ক্রেইসি নিংকান সুরহিনীরা ক্রেসির ক্যাপ পেন কেচেং পন লাপেন ফ্রে আচিক্লো নিফাই হিনি নিংকান সুরহিনীরা ক্রেসির ক্যাপ আন আংবং কেক্লেম পঞ্জি আফান পাচেতাক পন নাংজি লাপেন জাসেমেট পেট পেন প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সি আর ডি পি পন নাংজি পুসির হাত আফান থান চুনিংরি পাদোপন লাসি রং রূপ আত
1: লাপন পর নাং তুম লামজি রুজাই বেগ আং দেহ লংপেন স্বচ্ছতা মতি কচপাং থির পুথাক মনিরাম রং ফার পেন লামজুর কি থান আর জুলং ইং ল লামজি রুজাই মেঘ আং দেহ লংপেন কি লাপান সে কং টনিক ল লাকে আকাশবাণী ডিফু আদন্থু কার্বিলুন জাক আং দেহ লংপেন কেচেং সি মঙ্গল রংপি লাপেন মিনাতে রংপি আতুমং বং লুঞ্জ থাক আর্জুইকসেনা আলোনালাম থে বিপদ লোনে তোতাংতে আর্জুইকসেনাং লবাং সলোন